মানুষ মানুষের জন্যে। ভূপেন হাজারিকার সেই অমর সৃষ্টির প্রথম দুটো লাইন দিয়েই আজকে আমাদের আড্ডাটা শুরু করছি। তো রেডিও বাংলানেট.কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। তো যে কথা বলছিলাম যে মানুষ মানুষের জন্য, এই কথাটা কিন্তু বারবার আমার মনে হয় জানেন, আর কয়েকজনকে দেখলে তো সেই কথাটাই সব থেকে বেশি করে মনে হয়। তার কারণ তাদের জীবনযাত্রার মধ্যেই তারা এই কথাটা বারবার প্রমাণ করেছেন এবং প্রমাণ করে চলেছেন যে মানুষ মানুষের জন্য। তো সেরকমই কয়েকজনের কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

আমি একজন ভদ্রলোককে চিনি, জানেন, পেশায় তিনি অটো ড্রাইভার, অর্থাৎ অটো রিক্সা চালান। কিন্তু তাকে দেখে কিন্তু আমার একটা কথাই মনে হয় যে মানুষ মানুষের জন্যে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এই বিষয়টি নিয়েই, মানুষ মানুষের জন্যে। এই কথাটি প্রমাণ করে চলেছেন কয়েকজন নিজের কর্মকাণ্ডের মাধ্যমে। তাদের মধ্যে একজন হলেন আমার সেই চেরিয়ানা পরিচিত ভদ্রলোক, যিনি পেশায় একজন অটোরিকশা ড্রাইভার। তিনি কিন্তু একটি কাজ করেন, সেটি হলো যখনই খবর পান কোনো দুস্থ মানুষ অসুস্থ হয়ে রয়েছেন, তখন তিনি তার অটো করে তাকে নিয়ে যান নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা নিকটবর্তী হসপিটালে, এবং সেটা বিনামূল্যে। তার অটো তখন হয়ে ওঠে রীতিমতন একটি অ্যাম্বুলেন্স, এবং সেটিও পুরোপুরি বিনামূল্যে। আর তার এই কাজকর্ম দেখে আমার একটা কথাই মনে হয়, মানুষ মানুষের জন্যে। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে এই বিষয় নিয়েই, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.

খুব সম্প্রতি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড একজনকে একটি মেডেল দিলেন, একটি স্বীকৃতি। সেটি হচ্ছে তাকে সব থেকে কম বয়সী হেড স্যার হিসেবে স্বীকৃতি দেওয়া হল। তিনি এমন একজন মানুষ যিনি কিনা ক্লাস এইটে থাকাকালীন শুরু করেছিলেন একটি স্কুল, এবং সেই স্কুলে যারা পথ শিশু তাদেরকে তিনি নিজের দায়িত্বে পড়াশোনা করাতেন। আলটিমেটলি সেই স্কুল এখন মোটামুটি ভালো জায়গায় এসেছে এবং তাতে বেশ কয়েকজন দুস্থ পথ শিশু পড়াশোনা করে, এবং তাকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড স্বীকৃতি দিয়েছে সব থেকে কম বয়সী হেড স্যার হিসেবে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর কয়েকজনের কর্মকাণ্ড দেখলে মনে হয় যে সত্যি মানুষ মানুষের জন্য। তো সেরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যেমন সব থেকে কম বয়সী হেড স্যারের কথা আপনার সঙ্গে এখন শেয়ার করলাম। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমার এক বান্ধবী আছে জানেন, যাকে দেখেও আমার মনে হয় যে মানুষ মানুষের জন্যে। তার কারণ, সে একটা কাজ রেগুলারলি করে থাকে, সেটি হলো যখনই কোনো উৎসবের মরশুম হয় কিংবা যখনই কোনো ছোটোখাটো উৎসবও হয়, তখন তার আশেপাশের পাড়ায় কিংবা আশেপাশের লোকালিটিতে যত দুস্থ মানুষজন আছেন সবাইকে পাত পেড়ে খাওয়ায় আমার সেই বান্ধবী। ইভেন আজকে যে জন্মাষ্টমী, আজকের দিনেও কিন্তু তার সেই কর্মকাণ্ড জারি আছে। অর্থাৎ আজকের দিনেও সে তার বাড়ির আশেপাশে যত দুস্থ মানুষজন রয়েছেন সবাইকে ভুরি ভোজ দেওয়ায়, অর্থাৎ একদম নেমন্তন্ন করে তাদের খাওয়ানো দাওয়ানোর বন্দোবস্ত করে। এবং আমার সেই বান্ধবীকে দেখে আমার একটা কথাই মনে হয়, মানুষ মানুষের জন্যে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর এই বিষয়টা নিয়েই জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার ও প্রান্তে আপনার জন্য ওয়েট করবে এক মহিরুহের কথা। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

মেয়েটির নাম ছিল অ্যাগনেস গঞ্জা বোঝাঝিউ। আলবেনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন তিনি 1910 খ্রিস্টাব্দে। তারপরে তার 18 বছর বয়সে তিনি চলে আসেন ভারতে, এবং ভারতে এসে তৎকালীন ভারতের সামাজিক দুরবস্থা দেখে তার মনে হলো জীবনটাকে তিনি এখানেই অতিবাহিত করবেন। দুস্থ মানুষদের জন্য তিনি হয়ে উঠলেন প্রকৃত মাদার। তারা তার নাম দিলেন মাদার টেরিজা, এবং তিনি নিজের সারা জীবন কর্মকাণ্ড দিয়ে এটাই প্রমাণ করে গেছেন মানুষ মানুষের জন্যে। আজকে ওনার জন্মদিন। রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে আমি গৌরব ওনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। কর্মকাণ্ড দিয়ে বারবার প্রমাণ করেছেন যে মানুষ মানুষের জন্যে। তো কেমন লাগলো বলুন তো এই মানুষজনদের কথা জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডিয়া অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglani.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়া আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দুরিয়া আড্ডায় আমি আছি এবং অবশ্যই জমিয়ে আড্ডা হবে, জমিয়ে কথা হবে, গল্প হবে এবং তার সাথে সাথে মন ভালো করার বেশ কিছু গানও রয়েছে। তাই বেশি কথা না বলে আমরা গানের দিকে এগিয়ে তো যাবই রোজকারের মতো, কিন্তু আজকে একটু অন্যরকম কথা, মানে একটু মনের মতন কথা, মনের কাছাকাছি মনের মানুষের সাথে। এই যে আপনি আর আমি দুজনে মিলে জমিয়ে আড্ডা মারব, তাই ফিরছি আড্ডায়। শুনছেন radiobanglani.com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's Save Water.
11: Shubchen, RadioBangladesh.com. Bishir Bangalir Annotamo Thikana.

ফার্স্টে বললাম যে মনের কাছাকাছি মনের মতন আড্ডা মনের মানুষের সঙ্গে। আচ্ছা একটা কথা বলুন, এই যে মনের মানুষের সঙ্গে সব কথা কি বলা যায়? বলা যায় না তো। ওই যে একদিন বলেছিলাম যে নীরবতার দেওয়াল ভেঙে আপনার অন্য কারোর মনে ঢুকে পড়তে হবে, কিন্তু সেটা সবসময় কি সম্ভব হয় না। তাই জন্য আমরা অনেক সময় চাই বা এক্সপেক্ট করি খুব কম মানুষের কাছ থেকে, বা খুব বলা যেতে পারে যাদেরকে আমরা চাই সেই সব মানুষের কাছ থেকে যারা আমাদের মনের ভেতর ঢুকে পড়ুক। কিছু কথা আমরা বলবো না, কিন্তু তারা বুঝে যাবে।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,
1: আমার ভিন দেশি তারা

bangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং কথা বলছি আপনার সঙ্গে এবং তার সাথে সাথে মনের কথা বলছি। এই যে বলছিলাম যে মনের কথাগুলো আমরা অনেক সময় ব্যক্ত করতে পারি না ভাষায়, কিন্তু আমরা চাই তারা বুঝে যাক। এই সময় আমাদের মধ্যে কিরকম একটা কাজ করে, মানে আমরা বাস্তবের মধ্যে না ঢুকে কল্পনা জগতেই বেশি মানে বাস করি, কিন্তু তা নয়। সত্যিকারের এরকম কিছু মানুষ আছে বা কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যার জন্য আপনি কারুর মনের ভিতরের কথা কিন্তু জেনে নিতে পারবেন বা আপনার মনের কথাগুলো সে না বলেই বুঝে যেতে পারে। বলুন তো কিভাবে? আরে টেলিপ্যাথি মশাই, টেলিপ্যাথি। আর সেই টেলিপ্যাথির কথাই আজকে বলবো। সত্যি কি টেলিপ্যাথি আছে বা এটার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আদিও রয়েছে? সেই সব কিছু নেই আজকের আড্ডা।

0: সারাদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your IT partner cared about more than just IT? At Etos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Etos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Etos Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

একটা ব্রেন থেকে আরেকটা ব্রেনে সংকেত বা মেসেজ পাঠানোর চেষ্টা করছেন বিজ্ঞানীরা আধুনিক বিজ্ঞানের মাধ্যমে, এবং সেটার উপর যথেষ্ট পরিমাণে রিসার্চ চলছে। অ্যাকচুয়ালি আমরা যখন একটা মানুষের কথা ভাবি বা অন্য আরেকটা মানুষকে বা অন্য আরেকটা ব্রেনকে যদি আমরা আমাদের কথাটা বলতে চাই, ইদার আমাদেরকে মুখে বলতে হবে, সেই সাউন্ডটা সে শুনে রিপ্লাই করে বা আমরা মেসেজের মাধ্যমে পড়ি, মানে করে থাকি, তো সেক্ষেত্রে একটা সিগনাল কাজ করে, একটা ডিকোড কাজ করে। কিন্তু কোনো কথা না বলে শুধুমাত্র আমি যখনই ভাবলাম একটা সিগনাল তৈরি হলো আমার ব্রেনে, সেই সেম জিনিসই না কোনো মেসেজ পড়ে না কিছু কথা শুনে অন্য আরেকটা ব্রেন বা অন্য আরেকটা মানুষ অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এটাও সম্ভব? হ্যাঁ, এটা কোনো কল্পনা নয়। ওই যে বললাম, এখন নতুন যে বিজ্ঞান বা আধুনিক যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের উপর রিসার্চ করে চলেছেন বৈজ্ঞানিকরা, এবং আশা করি সেটিও সফল হয়ে উঠবে। কিন্তু ততদিন আপনার মনের কথা আপনার মনের মানুষটাকে বোঝানোর জন্য আমার মনে হয় গানের থেকে ভালো অপশন কিছু নেই। তাই একটা ছোট্ট গানে ব্রেক নিচ্ছে, ফিরছি আর শুনছেন রেডিও বাংলানেই.com মন যখন নিরুদ্দেশ।

এই মনের কথাগুলো বারবার বলতে গিয়েও আমরা হাঁপিয়ে যাই, তাই না? বা কখনো হাঁপিয়ে যাই যে আমাদের মনের কথাগুলো কেন বুঝতে পারছে না সেই মানুষটা। কিন্তু একটা ব্যাপার কাজ করে, সেখানে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি অনেক কিছু হয়, কিন্তু আপনার মনের মানুষের মনের কথাগুলো বোঝার জন্য কিচ্ছু না, বিশ্বাস করুন। আপনাকে টাইম দিতে হবে, নিজেকেও টাইম দিতে হবে, কারণ আমরা জানি হাতের পাঁচটা আঙুল সমান না। তাই একটা সিচুয়েশনে আপনি যেমন রিয়্যাক্ট করছেন, আপনার পাশের মানুষটা ঠিক সেমভাবে রিয়্যাক্ট করবে সেটা কিন্তু ভাবা অন্যায়। কিন্তু যদিও আমি এতটা সহজে বলছি, আমার মনে হয় যে এই জিনিসটা থাকতে থাকতে বা মানুষটাকে বুঝতে বুঝতে আমরা ক্রিয়েট করতে পারি বা নতুন কিছু জানতে পারি। ঠিক সেই রকমই আস্তে আস্তে শুরু হয় টেলিপ্যাথি। ধরুন আপনার বেস্ট ফ্রেন্ডকে কখনো কখনো মনে হয় না যে ফোন করি, তার আগেই বেস্ট ফ্রেন্ডের ফোন চলে এলো। ঠিক সেই রকমই আমিও কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আপনার কাছ থেকে ভালো ভালো মেসেজ পাবো, ঠিক যেমন তার আগেই আপনারা পাঠিয়ে দেন। তাই জন্য মেসেজের অপেক্ষায় আছি, আর কেমন লাগছে আপনারা সেটাও জানাতে অবশ্যই ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো ইতিমধ্যেই প্রায় 250,000 বন্ধু আমরা একসঙ্গে মিলে আড্ডা দিচ্ছি রেডিও বাংলা নেট ডট কমে। আর এই মুহূর্তে আমি আছি সৌভিক গান মুসাফির নিয়ে। আর গান মুসাফিরে আজকের আড্ডাটা থোড়া সা হাটকে হাটকে, মানে আজকের আড্ডায় অবশ্যই ভুঁড়ি ভোজের ব্যাপারটা থাকছে। আর ভুঁড়ি ভোজ মানেই সকালবেলাটা বাইরে মানেই এই ডিম টোস্ট ব্যাপারটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। তো কখনো বাইরে কোথাও গেলে, কিছু না পাওয়া গেলে চায়ের সঙ্গে অবশ্যই ডিম টোস্ট ব্যাপারটা কিন্তু খুব কাজ করে দেয় সকালবেলার ব্রেকফাস্ট হিসেবে। আবার ঠিক সেরকমভাবেই বাড়িতেও কিন্তু এই ডিম টোস্টের একটা ব্যাপার থাকে। ব্রেডটা বাইরে থেকে আনিয়ে নিলেই হলো, আর ঘরের মধ্যে ফ্রিজে ডিম তো থাকেই, ব্যাস বার করে জাস্ট ভেজে নাও। আর এই ডিম টোস্ট নিয়েই আজকের এই এক ঘন্টার স্পেশাল আড্ডা। তো কোথাও যাবেন না, কয়েকটি গানের পর চটপট ফিরে আসছি, আড্ডা দেব ডিম টোস্ট নিয়ে। তাই এখন অপেক্ষা করছে আমাদের জন্য ওপারে কয়েকটা গান, শুনতে থাকুন আর জুড়ে থাকুন এভাবে রেডিও বাংলা নেট ডট কমের সঙ্গে, সৌভিকের সঙ্গে গান মুসাফির।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা ডিম টোস্টের কথা নিয়ে। তো আমরা ডিম ব্যাপারটাকে খুবই পছন্দ করি, এই কারণেই যখন হোক সন্ধ্যেবেলা, সেই সন্ধ্যেবেলায় অফিস ফেরত কিছু ব্যাপার থাকে যেখানে এই রোল খাওয়ার একটা ব্যাপার থাকে, আর সেই রোলকে মাথায় রেখেই ডিমের একটা যে একটা গন্ধ সেটা কিন্তু বেশ এনজয় করি আমরা অনেকেই। তো এই ডিমকে এই কাজে লাগিয়ে যদি ব্রেড, তার সঙ্গে একটুখানি পেঁয়াজ আর বেশ একটুখানি মরিচ কিংবা নুন ঠিকঠাক পরিমাণ মতো দিয়ে একটা যদি অন্যরকম ব্যাপার তৈরি হয় তাহলে ক্ষতি কী। আর ঠিক সেভাবেই ব্রেকফাস্টে কিন্তু ডিম টোস্ট একটা বড় জায়গা করে নিয়েছে অনেক দিন আগেই। এবং শুধু ব্রেকফাস্ট নয়, এমন অনেক জায়গা আছে যেখানে হয়তো দুপুর হয়ে গেছে কাজ করতে করতে কিন্তু খাবারের কোনো রকম সন্ধান পাওয়া যাচ্ছে না, কিন্তু তার কাছে হঠাৎ করে দেখা গেল সকালবেলার ব্রেড বেশ কয়েকটা পড়ে আছে আর তার সঙ্গে অবশ্যই ডিম তো থাকেই। তো সঙ্গে সঙ্গেই সে এই অফারটা দিয়ে দিল যে দেখুন ভাত তো নেই বা এই পরিস্থিতিতে অনেকটা দেরি হয়ে গেছে লাঞ্চে, সেক্ষেত্রে ডিম টোস্ট কিন্তু করে দিতেই পারি। তাই অনায়াসে সেই ডিম টোস্টের ওপরই ভরসা করে দুপুরটা পেট ভরা হয়ে গেল সেই মানুষটার বা সেই দিদিমণিটির। আর এভাবেই কিন্তু সকাল থেকে কাটিয়ে দেওয়া বিভিন্ন রকমের জার্নি, আর সেই জার্নিকে এক নিমিষে ভুলিয়ে দিল এই ব্রেড এবং তার সঙ্গে মিলে থাকা ডিম, ডিম টোস্ট। আর দুপুরটা আমাদের না ভাত দিয়ে লাঞ্চ ব্যাপারটা হলো না, কিন্তু এই ডিম টোস্টটাও কিন্তু একটা অন্যরকম পেট ভরা ব্যাপারে এনে দিল। আমাদের আড্ডা জারি থাকবে আর আজকের এই আড্ডায় আবারও ফিরব ডিম টোস্টের কথা নিয়ে, কিন্তু এখন ইয়েস

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা.com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তোয়াটা চলছে আজকে গান মুসাফিরের ডিম টোস্ট নিয়ে। অনেকেই আছেন যারা একটু দূরে দূরে ঘুরতে চান, তারা কিন্তু সব জায়গায় সব রকম খাবার, মানে সেখানকার খাবার কেউ কেউ পছন্দ করেন, আবার কেউ কেউ পছন্দ করেন না। কেউ কেউ আছেন যারা সকালটা যেভাবে বাড়িতে কাটান, ঠিক কিছু কিছু ক্ষেত্রে এই ব্যাপারটা মেনে চলেন, এবং যদি বাড়িতে এরকম হালকা করে ডিম আর ব্রেড দিয়ে ডিম টোস্ট খান, তারাও কিন্তু এই দূরে গিয়েও হয়তো হোটেলে আছেন, হোটেলে বলে দিল যে আমরা কিন্তু এই বাটার টোস্ট বা ডিম টোস্টের সকালবেলাটা এনজয় করব। তো যাই হোক, এই ব্যাপারটা কিন্তু বেশ কয়েকটা জায়গায় বা কয়েকটা বাঙালির মনের মধ্যে আজও আছে, এবং সকালবেলাটা আমরা যারা বাঙালিরা তারা চা তো যেরকম খাই, কেউ চা খান, কেউ কফি খান, কিন্তু তার সঙ্গে এই ব্রেড ব্যাপারটা কেউ থাকে, রুটি ব্যাপারটা থাকে, কিন্তু রুটির ব্যাপারটা কমিয়ে অনেকে কিন্তু এই ব্রেডের দিকেই বেশি ঝোঁকেন, আর তার সঙ্গে পাউরুটির সঙ্গে ব্যাপারটা টোস্টে চলে গেল, আর যদি ডিম সেদ্ধ থাকে সেখানেও তো ব্যাপারটা মিলে গেল কি না, ডিম সেদ্ধ আর তার সঙ্গে টোস্ট মানে ডিম টোস্ট। তো এইভাবেও ব্যাপারটাকে দেখা হয়, এবং অনেকেই আছেন যারা একটুখানি ওই হালকা করে ভেজে নিয়ে ডিমটাকে যেভাবে করে, নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে আপনাদেরও যে প্রথমে পাউরুটিটাকে সেঁকে নেওয়া হলো, তারপর না এখন বলবো না, এখন একটু গান শুনি, আর এই ব্যাপারটা মাথায় ঘুরতে থাকুক নতুনভাবে কীভাবে ডিম টোস্টকে কাজে লাগানো যায়, তাই না? সঙ্গে থাকুক, ফিরে আসছি চটপট, বলবো ডিম টোস্টের আরেকটা ব্যাপার এখন।

0: সাগরে যেতে ইচ্ছে হচ্ছে,
1: আগে আমি থেকে একটু মুক্তি পেতে মন চাইছে।
0: দিগন্ত ছোঁয়া সাগরে সূর্যোদয়, বরফের উপরে সোনালী সূর্যাস্ত, রোমাঞ্চে ভরা জঙ্গল, আমরা করব আপনাদের ইচ্ছে পূরণ। যোগাযোগ করুন আমাদের সাথে, 40 বছর ধরে আপনাদের স্বপ্ন পূরণের সাথে। গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড।
2: For more details, log on to www.globeindia.in. Call 833-505-2001. That's 833-505-2001. Or mail your inquiry to info@globeindia.in. Celebrating 40 years in travel industry. Globe. Trust us to deliver.
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিক, আর আড্ডা চলছে ডিম টোস্ট নিয়ে, গান মুসাফিরের আড্ডায়। তো অ্যাকচুয়ালি আমরা যেটা করি, প্রথমে ব্রেডটাকে মানে ডিম টোস্টের ব্যাপারটাকে ভাবতে গেলে প্রথমেই ওই আমাদের যে পাউরুটি ব্যাপারটা থাকে সেটাকে ভালো করে সুন্দর করে সেঁকে নেওয়া হয়, এবং সেই ব্যাপারটা সেঁকে সুন্দর করে গুছিয়ে সাইডে রাখা হয়, এবং এই যে আমাদের যে সসপ্যান ব্যাপারটার মধ্যে থাকে তার মধ্যে আস্তে করে হালকা করে তেল, বা কেউ কেউ হয়তো ঘিও ইউজ করেন, সাদা তেলও ইউজ করেন, তো হালকা করে একটা সাদা তেলের প্রলেপ দিয়ে তার উপরে টুক করে গ্লাসের মধ্যে ডিমটাকে সুন্দর করে গুলিয়ে তার মধ্যে পেঁয়াজ, তার মধ্যে নুন দিয়ে ভালো করে ব্যাপারটাকে ফেটিয়ে গ্লাসের মধ্যে বেশ কয়েকবার নাড়িয়ে নাড়িয়ে ব্যাপারটাকে একদম ঠিকঠাক জায়গায় পৌঁছে, যতক্ষণ না পর্যন্ত পুরো ব্যাপারটা মিশে যাচ্ছে, সেই ব্যাপারটা মিশে যাওয়ার পর টুক করে সেইটাকে অবশ্যই ওই উনুনের আঁচের ওপর যে সসপ্যানটা বসানো আছে তার উপর টুক করে ঢেলে দেওয়া,

আর তাতেই বিশ করে একটা ব্যাপারটা হতে থাকলো, এবং চারপাশে হাতের ওই আদব কায়দায় ব্যাপারটাকে চারপাশে ছড়িয়ে দেওয়া, মানে গোল একটা চাঁদের মতো ব্যাপার তৈরি করা। আর এই ব্যাপারটা যখন বেশ কয়েক সেকেন্ড একটু ঠিকঠাক পর্যায়ে গেল, টুক করে তার উপর সেই শাঁখা পাউরুটিকে দুটো পিস করে বসিয়ে দেওয়া, আর তারপর আবারও তাপে রাখা। আর তারপর এইটা ব্যাপারটা হয়ে যাওয়ার পর আস্তে করে যতটা বেশ একটু টাইট টাইট ব্যাপারটা হয়ে গেল, আবার একটা পাল্টি দেওয়া। আর এই পাল্টি দেওয়ার পরেই প্রায় অলমোস্ট হয়ে যাওয়া ডিম টোস্ট। আর তারপর এই ডিম টোস্টের ওপর কেউ কেউ হয়তো ছড়িয়ে দেন মরিচ গুঁড়ো, কেউ কেউ হালকা একটু নুন, কেউ আবার সঙ্গে আবার একটু সসও রাখেন, ট্যামেটো সস, যার ফলে একটা অন্যরকম টেস্ট হয়। হ্যাঁ, অবশ্যই লঙ্কার একটা ব্যাপার তো থাকেই, ছোটো কাঁচা যে একদম একদম ঝাল লঙ্কা, সেই ব্যাপারটাও একটা স্পেশাল ব্যাপার তৈরি হয় এই ডিম টোস্টের ক্ষেত্রে। আর এটা কিন্তু বেশ একটা পেট ভরা ব্যাপার তৈরি হয়ে যায় ওই সময়টায়। আর এরকম প্রায় এক প্লেট খেলেই সকালটা কাভার, আমাদের আড্ডা জারি থাকবে, কোথাও যাবে না। ইতিমধ্যে আপনারা কিন্তু জেনে নিলেন যে ডিম টোস্টের তাহলে স্পেশাল ব্যাপারটা কী থাকলো। স্পেশাল ব্যাপারটা এটাই থাকলো যে ডিম টোস্টের অনেকেই করেন যেটা, যেটা হচ্ছে ডিমটা দেওয়া ফেয়া হয়ে গেল, অনেকে পাউরুটি সেঁকেন না, এমনিই দিয়ে দেন, না এটা করবেন না, পাউরুটিটা সেঁকে অবশ্যই দেবেন, নাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অম্বল হওয়ার একটা সম্ভাবনা থাকে, আর পাউরুটিটা সেঁকে দিলে অম্বলটা সেরকমভাবে হবে না। সঙ্গে থাকুন ফিরে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম ডিম টোস্টের আড্ডা নিয়ে। আমি সৌভিক, চলছে গান মুসাফিরে আজকের এই স্পেশাল আড্ডা। তো ডিম টোস্ট ব্যাপারটাকে মাথায় রেখে একটা কথা বলতেই হয় যে সব ডিমেই কিন্তু ডিম টোস্টটা অসাধারণ হয় এমন কিন্তু নয়। যেমন ধরুন পোলট্রির ডিমে যে সুন্দরভাবে ডিম টোস্টটা হয় সেটা কিন্তু হাঁসের ডিমে ব্যাপারটা কিন্তু অতটাও এরকম লাগে না। হাঁসের ডিমটা সেদ্ধ খুব ভালো খেতে লাগে, কিন্তু পোলট্রির ডিমে এই যে ডিম টোস্টের ব্যাপারটা সেটা কিন্তু খুব স্পেশাল ব্যাপার মনে হয়। তাই মুরগির যে কোনো ডিমেই যে ডিম টোস্ট অসাধারণ হবে তা কিন্তু নয়, কারণ বিভিন্ন প্রজাতির মুরগি আছে আর সেই মুরগির সবার ডিমই যে ডিম টোস্টে কাজে লাগিয়ে দারুণ ব্যাপার মনে হবে তা কিন্তু নয়। যেমন আয়াম সেমানি বলে একরকম মুরগি আছে ইন্দোনেশিয়ার, এক বিরল জাতের মুরগি, জানেন তো। মানে ভাববেন না এই মুরগির ডিমে খুব অসাধারণ ডিম টোস্টটা হবে, কখনোই নয়। যেমন প্লাইমাউথ রক, এটি একটি আমেরিকান প্রজাতির মুরগি, এদেরও এই ব্যাপারটা যেটা হচ্ছে ডিমের ওজন ধরুন 55 গ্রামের মতো, ধরে নিন বছরে এরা ওই 200টা মতো ডিম দিতে পারে। কিন্তু তার মানে এই নয় যে এই ডিমেই যদি আপনি ওই ডিম টোস্টটা করেন সেটা কিন্তু দারুণ হবে, ডাহাফেল। তখন কিন্তু আপনি মোটামুটি যাকে থেকে এই ব্যাপারটা খাওয়াবেন তাতে কিন্তু আপনারই নাকটা কাটা যাবে। তাই সাবধান, পোলট্রি ডিমেই ডিম টোস্টটা কিন্তু অসাধারণ হয় এটুকু বলা বাহুল্য। আজকের আড্ডা এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন আর শুনতে থাকুন এভাবেই 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। আর অবশ্যই হ্যাঁ, রোজ ডিম টোস্টটা খাবেন না, মাঝে মাঝে খাবেন, কারণ এটা একটা অন্য স্পেশাল ব্যাপার আর বেশ ভালোও লাগে। কী বলুন, আপনি তো খান ডিম টোস্ট, তাই না? হ্যাঁ, বুঝতেই পারছি জিভে কীরকম একটা জল আসছে আপনার। না মানে আমার তো আসছেই, সারাদিনের ফার্স্ট ব্রেকটা হোক ডিম টোস্ট দিয়েই। শুনতে থাকুন এভাবেই 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

খেলাধুলা করতে আমরা কে না ভালোবাসি, আর যদি সেটা হয় উইন্টার স্পেশাল তাহলে তো আরও বেশি স্পেশাল হয়ে যায়। শীতকাল এলেই ব্যাডমিন্টন খেলতে ভীষণ মন চায়। ব্যাডমিন্টন নিয়ে প্রচুর গপ্প আছে এবং শীতের খেলাধুলা নিয়ে প্রচুর আড্ডা মারব। ততক্ষণ শুনে নিন পরপর তিনটি গান, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরি ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

বুঝেছো, চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি। কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শুন।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। ব্যাডমিন্টন খেলার প্রচুর স্মৃতি আছে ছোটবেলায়। মানে যখন স্কুল ফাইনাল পরীক্ষা হয়ে যেত, তখন আমি আর আমার এক পাশের বাড়ির বন্ধু নিয়ম করে ব্যাডমিন্টনটা খেলতাম। সেই আমার জীবনের প্রথম বন্ধু। আজও নিয়ম করে শীত আসে, ঠান্ডা পড়ে, শুধু নিয়ম করে ব্যাডমিন্টনটা খেলা হয় না। দুজনের কথা হয়, তবে আগের মতন নিয়ম মাফিক ব্যাডমিন্টনটা খেলা হয় না। আমাদের প্রচুর স্মৃতি আছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। ফিরছি গানের বিরতির পর।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, ছোটবেলার নস্টালজিয়ায় ফিরে যেতে মনটা সত্যি নিরুদ্দেশ হয়ে যায়। ছোটবেলার শীতকালটা সত্যি অন্যরকম ছিল এবং খেলাধুলা ছিল বিস্তর। ব্রেকের ওপরে যেটা বলছিলাম যে ব্যাডমিন্টন খেলা নিয়ে প্রচুর স্মৃতি রয়েছে, মানে এক্সামটা শেষ হওয়ার পরে যখন আমরা দুই বন্ধু ব্যাডমিন্টন খেলতাম, সেই যে ব্যাডমিন্টনের যে ককটা সেটা যে কোথায় কোথায় গিয়ে পড়তো এবং যাদের বাড়ির কারোর ব্যালকানিতে, কারোর ছাদে, রাস্তা দিয়ে কোনো গাড়ি যাচ্ছে সেই গাড়ির মধ্যে, আর এত জবাবদিহি করতে হতো সেই ককটা ফেরত আনার জন্য, মানে সেটা একটা বড় ইতিহাস, মানে এর থেকে মনে হয় জামিন পাওয়া ইজি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।

0: পথ দিয়ে।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমার খেলাধুলার এক্সপিরিয়েন্সের সঙ্গে একটা সবজির দারুণ মিল আছে, কি বলুন তো? ঢ্যাঁড়স। কারণ আমার খেলাধুলোর ব্যাপারে এক্সপিরিয়েন্স খুবই খারাপ। এই শীতকালে যখন অ্যানুয়াল স্পোর্টস হতো, তখন কিন্তু আমি নামটা আগে ভাগে গিয়ে এনরোল করিয়ে আসতাম, কিন্তু সেটাই বিশেষ একটা লাভ হতো না। কারণ স্পোর্টসের দিন আমার মনে হতো এত জোরে দৌড়ে ফার্স্ট হয়ে কী হবে, কিংবা আমি তো মানুষ তাহলে আমি ক্যাঙ্গারু রেসে পার্টিসিপেট করে কী করব, কিংবা সুই ধাগা ছুঁচে সুতো পরিয়ে কোন মহান কাজটা আমি উদ্ধার করতে পারবো, এসব আমার মনে হতো। তবে হ্যাঁ, আমার সবথেকে বেশি প্রিয় ছিল গো অ্যাজ ইউ লাইক, যেমন খুশি সাজা, সেটা আমার জনারের, এবং সেখানে আমি অনেক কিছু সেজেছিলাম এবং সেটাই আমি নিয়ম মাফিক প্রাইজ নিয়ে আসতাম। কারণ আমার মা স্পোর্টসে ভীষণ ভালো ছিলেন, মায়ের মুখটা তো উজ্জ্বল করতে হবেই, তাই জন্য ওই গো অ্যাজ ইউ লাইকটা আমি পার্টিসিপেট করলে প্রাইজটা নিয়ে আসতাম। শুনতে থাকো নাইনের সঙ্গে রং বেরং, ফিরছি আরও টকঝাল গল্প নিয়ে ব্রেকের উপর।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে ডট কম এ। মন যখন নিরুদ্দেশ, ব্রেকের উপরে বলেছিলাম একটা টকঝাল গপ্প শোনা, মানে স্পোর্টসে তো আমি ঠারুস সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখনো একবার আমি দৌড়াতে গিয়ে পুরো মুখ ফুক কেটে বুদ্ধি ফুদ্দি ফাটিয়ে বাড়ি ফিরেছিলাম, এবং বাড়ি যখন ফিরেছিলাম আমাকে দাদু আনতে এসেছিলেন। তো দাদু এবং স্কুলের টিচাররা যথারীতি আমাকে তখন ডক্টর দেখিয়ে ঠিকঠাক করেছিলেন, কিন্তু বাড়িতে দিল আমার পোস্ট বার্থডে পার্টি। মানে ওই অবস্থা আমি বাড়িতে হাজির হয়েছিলাম, সবাই দেখতো, ভীষণ কান্নাকাটি, তখন আমার বয়সটাও ভীষণ কম। তো এই ধরনের দুরন্ত বানা এবং ঢ্যাঁড়স যে আমি ছিলাম সেটারই প্রমাণ এই সমস্ত কার্যকারিতায় রয়েছে আর কি। ছোটোবেলাটা ভীষণ তাড়াতাড়ি কেটে যায়, সেটা নিয়ে বলার অপেক্ষা রাখে না, তেমনই বড়োবেলার শীতকালটা খুব তাড়াতাড়ি কেটে যায়, তেমন এই একটা ঘন্টাও তাড়াতাড়ি কেটে যায়। রোজ ভাবি আর একটু বেশি আড্ডা মারবো, ঠিক আছে কোনো ব্যাপার না। আপনি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে থাকবেন +447503965711 দিতে। আপাতত পরের গানটা আপনার জন্য, ফিরব আগামীকাল নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানে.com।

কনকনে শীত, কুয়াশা ঘেরা সকাল, আর তখনই চাদর মুড়ি দিয়ে তার অপেক্ষা। মনে পড়ে তখনই সেই খেজুর গাছে হাঁড়ি বাঁধার কথা, যেই হাঁড়িতে এসে জড়ো হয় খেজুর গাছ থেকে টুপ টুপ করে রস, আর সেই রস থেকেই খেজুরের গুড় বা নলেন গুড়, যা বাঙালির রসনা তৃপ্তি করতে প্রতি বছর শীতে তার আবির্ভাব ঘটে। আর গ্রাম বাংলার ঘরে ঘরে সেই মিষ্টি নলেন গুড়ের সুগন্ধ ছড়িয়ে পড়ে, যা বাঙালির মিষ্টি মুখ করার জন্য একেবারে প্রস্তুত। আর সেই গল্প নিয়েই আমরা আজ থাকব আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, আর যেখানে অবশ্যই আমরা আজ কথা বলবো বাঙালির সেই প্রিয় মিষ্টি মুখের কথা নিয়ে। আর সেখানেই উঠে আসে নলেন গুড়ের কথা, যা বাঙালির ঘরে ঘরে নানা রকমের মিষ্টি পদ বানানোর জন্য ব্যবহার করা হয়। আমরা সেই গল্পে ফিরছি, তবে এখন শুনবো গান। পরপর তিনটে গান শুনে পপকর্ন নিয়ে ফিরে আসছি আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

বাড়িতে গেস্ট এলে তাকে আমরা আপ্যায়ন করি মিষ্টি দিয়ে, আবার খাবার পরে শেষ পাতে চাই মিষ্টি, আবার কোনো শুভ অনুষ্ঠানেও মিষ্টি মুখ করাটা কিন্তু চাই। এই বাঙালির প্রিয় মিষ্টি মুখ, আর সেখানেই উঠে আসে নানা রকমের মিষ্টির কথা, আর সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা বাঙালির প্রিয় মিষ্টির কথা বলতে গিয়েই আমরা বিরতিতে যাবার আগে বলছিলাম নলেন গুড়ের কথা, কারণ শীতকাল এলেই এই গুড়ের কথা ভীষণভাবে মনে পড়ে। কারণ বাঙালির বাড়িতে যে সমস্ত মিষ্টি বাড়িতে তৈরি হয় তার মধ্যে কিন্তু গুড়ের ব্যবহারটা খুব বেশি রকমের হয়, তাই শীতকালে বেশিরভাগ বাঙালি বাড়িতে খেজুর গুড়ের ব্যবহার কিন্তু আমরা দেখি। অন্যান্য সময় যদিও আমরা আখের গুড়ের ব্যবহারও দেখে থাকি, যেমন যখন আমরা মোয়া নাড়ু এই ধরনের যে মিষ্টিগুলো সেগুলো আমরা বানাতে দেখি তখন সাধারণত আখের গুড় ব্যবহার করা হয়, কিন্তু যখন আমরা পিঠে পুলি পায়েস এই মিষ্টিগুলো বানাই তখন কিন্তু অবশ্যই প্রয়োজন হয় খেজুর গুড়ের। আর সেই খেজুর গুড় বা নলেন গুড় তার আবির্ভাব ঘটে এই শীতেই। আর এই পৌষ মাঘ এই সময় প্রতিটি বাংলার ঘরে ঘরে, তাই আমরা নলেন গুড়ের ব্যবহার খুব বেশি রকমের দেখতে পাই। সেই মিষ্টি মুখের গল্প নিয়ে ফিরছি, তবে গানের ওপারে চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
4: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
5: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
3: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

বাঙালি বাড়িতে খাবারের মেনুতে মিষ্টি থাকবে না এটা হতেই পারে না, সেটা কোনো অনুষ্ঠান হোক বা নিজেরা বাড়িতে যখন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হয় তখনও কিন্তু শেষ পাতে একটু মিষ্টি চাই। তাই এই মিষ্টি মুখ করার জন্য নানা রকমের মিষ্টি বাঙালি বাড়িতে মজুদ থাকে। আর সেই মিষ্টিগুলো যেমন দোকান থেকে কিনে আনা হয় ঠিক তেমনই আবার বাড়িতেও কিন্তু মিষ্টি বানানো হয়। আর বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তাদের তো কোনো উপায় নেই, তাই মিষ্টি যদি খেতেই হয় তখন বাড়িতে বানাতেই হয়। আর সেই মিষ্টি মুখের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মিষ্টির কথা বলছি সেখানে উঠে আসছে গুড়ের কথা, কারণ শীতকাল এলেই নলেন গুড়ের কথা কিন্তু বাঙালির অত্যন্ত সেই যে প্রিয় গুড় তার কথা কিন্তু বারবার মনে পড়ে। আর সেই জন্যই দেশের বাইরে থাকলেও খুঁজে বেড়ান সবাই কোথায় একটু এই খেজুরের গুড় পাওয়া যায়। অনেকেই চেষ্টা করেন দেশ থেকে যখন তারা আসেন তখন যাতে একটু গুড় নিয়ে আসতে পারেন, আর না হলে ওই ইন্ডিয়ান স্টোর বা বাংলাদেশি স্টোরগুলোই ভরসা, সেখানে যদি একটু গুড় পাওয়া যায় আর তারপর সেই গুড় দিয়েই তৈরি হয় নানা রকমের মিষ্টি পদ। আর সেখান থেকেই আমাদের এই মিষ্টি মুখের যে ইচ্ছেটা বা মিষ্টি মুখ করার যে আমাদের প্রথাটা সেটা কিন্তু জারি থাকে, আমাদের এই আড্ডাও জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর পপকর্ন নিয়ে ফিরে আসছি আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: rakhne wage.
1: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
5: ক্লাস, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
6: Hold on, miss. 2055, we'll be grown up by then.
7: We're not having that, are we?
8: No. Oi, hear that? It's water and cans.
9: And fix those drips and drops.
10: And take shorter showers, yeah?
11: Because when we work together, it all adds up.
12: So come on, you lot. Search Let's Save Water.
13: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

শীতকালে আবির্ভাব ঘটে নলেন গুড়ের, আর নলেন গুড় মানে নানা রকমের মিষ্টি পদ, আর সেখান থেকেই বাঙালির মিষ্টি মুখের কথা। সেই সব গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নানা রকমের মিষ্টি নিয়ে কথা বলছি, সেখানেই উঠে আসছে নলেন গুড়ের কথা। আর নলেন গুড় মানে তো নানা রকমের পিঠে পুলি পায়েস, আর শুধু তাই কেন, এই নলেন গুড়ের সময় নলেন গুড়ের রসগোল্লা, সাধারণত রসগোল্লা সাদা রঙের হয়, কিন্তু গুড়ের রসগোল্লা একটু লালচে রঙের হয়, আর যার গায়ে লেগে থাকে নলেন গুড়ের সেই মিষ্টি গন্ধ, যা দেখলে জিভ এবং চোখে জল এসে যায়। শুধু গুড়ের রসগোল্লা কেন, গুড়ের সেই জল ভরা যেই সন্দেশে কামড় দিলেই ভেতর থেকে বেরিয়ে আসে নলেন গুড়, অথবা সেই গুড়ের মৌসুমি, কিংবা সেই গুড় মনোহরা, যে মিষ্টির কথাই বলুন না কেন সেই জিভে কিন্তু জল চলেই আসে। তবে ওই প্রবাসী থেকে সেই মিষ্টির কথা মনে করে করে বরং বাড়িতেই বানিয়ে নেওয়া যায় একটু গুড়ের পায়েস, যা আমাদের রসনা তৃপ্ত করতে সাহায্য করে। আর সেই গুড়ের মিষ্টি, গুড়ের পায়েস, সেই সব কিছু গল্পই রয়েছে আমাদের আজকের মিষ্টি মুখে। থাকবো আমাদের আজকের এই মিষ্টি মিষ্টি গল্প নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাঙালি বাড়িতে মিষ্টি মুখের ব্যবস্থা থাকেই, আর সেই মিষ্টি মুখের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে এই যে আমরা নানা রকমের মিষ্টি নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে নলেন গুড়ের কথা। কারণ এই শীতকাল এলেই নলেন গুড় গ্রাম বাংলার ঘরে ঘরে মাঠে প্রান্তরে সেই যে মিষ্টি নতুন গুড়ের গন্ধ যেন ম ম করে। তাই দেশ থেকে বহু দূরে থাকলেও প্রবাসে থেকেও সেই যে গন্ধ সব যেন মনে প্রাণে একেবারে ভরে রয়েছে। তাই এই সময় এলে ভীষণ মিস করতে হয় সেই সমস্ত মিষ্টি, সেই নলেন গুড়ের গন্ধ। তাই প্রবাসে থেকেও আমরা সেই নানা রকমের মিষ্টির স্বাদের কথা, মিষ্টির কথা অবশ্যই মনে করি, আর সেই সব গল্প নিয়েই আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে। আর কথা বলতে বলতে আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গেছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: Ah!

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: কথাটা কি তোমারও মনে হয়, কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No.
7: Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
5: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
6: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
4: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খুব ছোটবেলায় একটা প্রবাদ শুনেছিলাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তারপর যত দিন গেছে তত বুঝতে পেরেছি যে এই প্রবাদটা কি অমোঘ সত্যি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেডা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে এই প্রবাদটি নিয়েই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ইহ জগতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে বুঝলেন, যেগুলো দেখার পরে আমার জাস্ট এই কথাটাই মনে হয়েছে যে ভাবিয়া করিও কাজ এবং করিয়া ভাবিও না। তো সেরকমই কিছু ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি।
1: প্রেম জিনিসটা খুব ভালো বুঝলেন, প্রেম জিনিসটা শরীর এবং মন দুটোর পক্ষেই খুবই ভালো, এ কথা আমি বলছি না, বলেছেন মহানায়ক তার মৌচাক সিনেমায়। তবে এই প্রেমের সঙ্গে কিন্তু আরও একটা ব্যাপার জড়িত, সেটা হলো, আচ্ছা আচ্ছা বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আজকে আপনাকে বলছি একটা প্রাচীন প্রবাদের কথা, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তো এই যে প্রেম ব্যাপারটা বললাম, এই প্রেম ব্যাপারটা করতে গেলে কিন্তু আপনাকে একটা জিনিসে মায়া ত্যাগ করতে হবে, সেটা হলো পকেট। আগে হ্যাঁ হ্যাঁ পকেট, মানে আপনি যদি বলে একটু কৃপণ টাইপের হন তাহলে প্রেম জিনিসটা কিন্তু আপনার জন্য নয়, কারণ একই সঙ্গে আপনি পকেটের কথা ভাববেন আবার প্রেমের কথাও ভাববেন, দুটো কোনো মতেই চলতে পারে না। কাজেই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি আর করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: গরমের সময় বিকেল পাঁচটা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো দশ রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায় কথায়,
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক

প্রেম জিনিসটা যেরকম ভেবেচিন্তে করার মতন জিনিস, ব্রেকআপ জিনিসটাও কিন্তু একটু ভাবিয়া চিন্তিয়া কাজ করিবার মতন জিনিসই বটে। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই ব্যাপারটিকে নিয়ে, অর্থাৎ এই কথাটাই বিভিন্ন ঘটনার পরে মনে হয়েছে। তো যে কথা বলছিলাম যে প্রেম জিনিসটাও অত্যন্ত গোলমেলে এবং ব্রেকআপ জিনিসটা তো আরও বেশি গোলমেলে। আর ব্রেকআপ খুব ভাবনা চিন্তা করে করতে হয়, না হলে যে কী কেস হয়ে যায় কে জানে। এই দেখুন না, আমার এক বন্ধু কিছুদিন আগেই চাকরি পেল, বুঝলেন, মানে পাশ করার পরে বেশ কিছুদিন বসেছিল ছেলেটি, তারপর চাকরি পেল একটি কোম্পানিতে, এবং কোম্পানিতে জয়েন করার পরে সে দেখলো তার যে ইমিডিয়েট বস সে হচ্ছে তার এক্স। বুঝলেন তো ব্যাপারটা, তার এক্স। কাজেই বলছিলাম না যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটা কিন্তু খুব বেশি করে চিন্তা করতে হয় ব্রেকআপ করার আগে, কারণ কখন যে কোত্থেকে কী ফেরত চলে আসবে বলা তো যায় না। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই ব্যাপারটি নিয়েই, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনার বাড়িতে কি পোষ্য সারমেয় আছে? মানে পাতি বাংলায় বলতে গেলে পেট ডগি আছে কি? তাহলে কিন্তু একটু সামলে তাকে বকবেন, বুঝলেন? না হলে ব্যাপারটা একটু অন্য দিকে চলে যেতে পারে।
1: তো Radio Bangla.com এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি আছে,
0: ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিভিন্ন ঘটনার পরে আমার জাস্ট এই কথাটাই মনে হয়েছে। সেরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে আমার এক বন্ধু আছে, তার বাড়িতে একটি পেট ডগি বর্তমান এবং তার স্পিসিস হচ্ছে ল্যাব্রেডার। ঘটনাচক্রে আমার বন্ধু সেই ল্যাব্রেডারকে একদিন খুব বকান বকেছিল, কারণ কিছু একটা সেই ল্যাব্রেডার চিবিয়ে ফেলেছিল আর কি। তার ফলটা কি হয়েছিল জানেন? সেই রাতেই তার বাড়িতে চুরি হয়। চোরেরা বাড়ির জানলার গ্রিল কেটে সমস্ত কিছু সাফ করে নিয়ে গিয়েছিল তার সেই পেট ডগির সামনে দিয়ে, অর্থাৎ তার সেই পেট ল্যাব্রেডারের সামনে দিয়ে। এবং তার সেই পোষ্য সারমেয় ব্যাপারটা চুপচাপ দেখেছিল, একবার চিৎকার পর্যন্ত করেনি। তার কারণ জানেন কি? তার কারণ হচ্ছে তাকে সেই দিনই বকা হয়েছিল। কাজেই বলছিলাম না যে একটু ভাবনা চিন্তা করে আপনার পেট ডগিকে বকবেন, বুঝলেন? এক্ষেত্রেও ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
1: তো Radio Bangla.com এ এই অমোঘ সত্যিটাকে নিয়েই আমাদের আড্ডাটা আজকে জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন Radio Bangla.com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লোকে কত কিছুই তো পোষে, কেউ খরগোশ পোষে, কেউ বিড়াল পোষে, কেউ কুকুর পোষে, কিন্তু আমার চেনা পরিচিত এক ব্যক্তি, তিনি গিনিপিগ পুষেছিলেন, মানে তার খুব শখ হয়েছিল গিনিপিগ পোষার, সেই জন্য একজোড়া গিনিপিগ বাড়িতে নিয়ে এসেছিলেন। তার ফলোটা হয়েছিল একটু অন্যরকম, মানে গিনিপিগ যে দ্রুততায় বংশবিস্তার করে সেটা ভাবাটাও একটু মুশকিল আর কি। ফলশ্রুতিতে ব্যাপারটা হয়েছিল যে বছরখানেক ঘুরতে ঘুরতেই তার বাড়িতে এত গিনিপিগে ছয়লাভ হয়ে গিয়েছিল যে ভদ্রলোক কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। আর এই ব্যাপারটা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো রেডিও বাংলানের ডটকমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো কেমন লাগলো বলুন তো আপনার এই আড্ডাটা, জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলানে ডট কম এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি এবং অবশ্যই ভালো কথা হবে, গান হবে, আর তার সাথে সাথে এই যে এক ঘন্টার আড্ডায় কিছু কথা, যে কথাগুলো আমি জানি সেগুলো আপনার সাথে শেয়ার করব, বা কিছু কথা যেটা আপনি জানেন সেটা আমার সাথে শেয়ার করবেন। যাই হোক, যেভাবেই হোক আমাদের গল্প চলবে এবং আড্ডা চলবে এক ঘন্টা। ভালো ভালো গান রেখেছি আপনার জন্য সাজিয়ে, তাই বেশি কথা না বলে আড্ডার কাছে ফেরা যাক। আর একটা ছোট গানের ব্রেক নিয়ে ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানে ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

অনেকবারই আড্ডায় বা এর আগে যারা আমরা ফুল ভালোবাসি তারা জানি, ফুল মানে হচ্ছে একটা খুবই মিষ্টি এবং যেটা খুবই নির্মম, আর যেটার মধ্যে কোনো রকম কি বলবো খারাপ বা কোনো কলুষিত কিছু নেই, যেটা খুবই স্নিগ্ধ। এবং ফুল বলতেই যেটা আরেকটা কথা মনে আসে সেটা হচ্ছে ভীষণই ভালো একটা গন্ধ। কিন্তু আপনি কি জানেন আমাদের বিশ্বের বৃহত্তম ফুলের নাম কি? যদি জানেন তাহলে নিশ্চয়ই জানেন যে সেই ফুলের থেকে কোনো সুগন্ধ বের হয় না, বেরোয় অনেক দুর্গন্ধ। সেই ফুল নিয়ে কথা বলবো রেডিও বাংলানেই .com-এ, তাই অবশ্যই লাস্ট অবধি আপনাকে চাই আর শুনতে থাকুন রেডিও বাংলানেই .com যখন ফেরত দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's Save Water.
11: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমাদের বিশ্বের সবচেয়ে বৃহত্তম ফুল যদি কিছু থাকে তার নাম হচ্ছে রাফ্লেশিয়া আরনল্ডি। এবং এই যে রাফ্লেশিয়া আরনল্ডি এর কথা বলছি সেটা ইন্দোনেশিয়ার জাতীয় ফুল। আর তার সাথে সাথে বলি যে এটি একটি পরজীবী উদ্ভিদ। অন্যান্য গাছে যেমন কাণ্ড থাকে, পাতা থাকে, শিকড় থাকে, এই রাফ্লেশিয়ার কিন্তু একদমই নেই। এবং রাফ্লেশিয়া গাছ নিজে খাদ্য তৈরি করতে পারে না। আর তার সাথে সাথে অবশ্যই যেটা সবচেয়ে অবাক হওয়ার ব্যাপার সেটা হচ্ছে যেই ফুলে গন্ধ নেই সেটা তো একটা কথা, কিন্তু দুর্গন্ধ সেই ফুলে আছে এবং সেই ফুলের নামই হচ্ছে রাফ্লেশিয়া।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

radiobangani.com এ আজকে আমরা কথা বলছি বিশ্বের বৃহত্তম ফুল নিয়ে এবং সেটা অবশ্যই বিলুপ্তির পথে। আমরা কথা বলছি রাফলেশিয়া আর নলডি নিয়ে এবং তার সাথে সাথে অবশ্যই বলি যে ফুলে তো গন্ধ নেই আমরা জানি, কিন্তু এই ফুলে দুর্গন্ধ, আর এমনই দুর্গন্ধ যেটা পচা মাংসের বা পচা কলা প্রাণীর গন্ধের সাথে তুলনা করা হয়। এবং এই যে বৈশিষ্ট্য, সেই কারণেই ইন্দোনেশিয়ান ভাষায় একে বলা হয় বুঙ্গা বাঙ্কাই, অর্থাৎ মৃতদেহ ফুল। আবার অনেকে পদ্মা রাক্ষসও বলে থাকেন, আর এর অর্থ হচ্ছে দৈত্য বা দানব ফুল। ভাবা যায় অ্যাকচুয়ালি এই যে রাফলেশিয়া, সেখানে সালফার থাকে, সালফার থাকার কারণেই পচা গন্ধ তৈরি হয়। এবং এই যে ফুলের পচা যে গন্ধটা, যেটা মাংসের পচা মাংসের সাথে তুলনা করা হয়, সেই গন্ধটা নাকি ক্যারিয়ান মাছিকে ভীষণভাবে আকৃষ্ট করে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

radiobangladesh.com-এ আজকে একটা অদ্ভুত আমরা জিনিস জানছি। এই যে রাফ্লেশিয়া আর্নল্ডির কথা বারবার করে বলছি, এটি একটি ছোট্ট বাদামি কুড়ি বা মুকুল তৈরি হয়, কিন্তু এই তৈরি হতে কতক্ষণ সময় লাগে জানেন? 18 মাস, এবং মুকুলটি পরিপক্ক হতে আরও 6 থেকে 9 মাস লেগে যায়, এবং কুড়ি থেকে ফুল ফুটতে মোটামুটি লাগে 2 থেকে 3 বছর, মানে 2.5 বছর 3 বছর বলা যেতে পারে, এবং ফুলটি মাত্র 5 থেকে 7 দিন খোলা অবস্থায় থাকে। এই যে দৈত্য বা দানব ফুল, এই ফুলটা আমরা দেখলে ভয় পেয়ে যাবো না তো? ভয় পাবো কি না জানি না, কিন্তু সেখানে হয়তো আমরা গন্ধের জন্য টিকতে পারবো না। যাই হোক, বিশ্বে এরকম অনেক নানান জিনিসপত্র আছে, নানান অবাক করা জিনিসপত্র আছে, যেগুলো হয়তো আমরা জানি না বা হদিশ পাইনি, আর সেগুলো অবশ্যই বিলুপ্তির পথে। radiobangladesh.com-এ আজকে তাই জন্য শেয়ার করলাম আপনার সঙ্গে বিশ্বের বৃহত্তম ফুল রাফ্লেশিয়া আর্নল্ডির কথা। কেমন লাগলো প্লিজ জানাবেন, আর তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobangladesh.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সোম থেকে শুক্র এভাবেই আমরা কিন্তু আড্ডা এগিয়ে নিয়ে চলি, আর আজও সেইভাবেই আপনি আর আমি আমরা একসঙ্গে আড্ডা মারতে মারতে সময়টাকে কাটিয়ে দেব। আর আজকের এই এক ঘন্টার আসর জমে উঠবে ছবির কথা নিয়ে। হ্যাঁ, মানে এই ছবি মানে নিজের ভালো লাগার জায়গা থেকে ছবি, আর সেই ছবি তোলা ছবি। মানে বুঝতেই পারছেন আমাদের মনের মধ্যে যে একটা আয়না থাকে, সেই আয়নার প্রতিফলিত হওয়ার রূপটাই দেখা যায় যখন আমি কী ভাবছি দূরের একটা সিনারি বা দূরের একটা সুন্দর ফ্রেম, সেই ফ্রেমটা কিন্তু আমার চোখ দিয়ে মন দিয়ে কোথাও একটা মিলেমিশে খিচিক করে একটা শব্দ হয়, আর তাতেই আমাদের মনের মধ্যে একটা তৃপ্তি লাভ হয়। আর সেই ছবিটা যখন আমরা ক্যামেরায় যারা তুলি ক্যামেরায় দেখি কিংবা মোবাইলের যে স্ক্রিনে যখন তুলি, হ্যাঁ তাতেও আমরা যখন দেখি একটা অন্যরকম অনুভূতি হয়, এবং ছবিটা যখন ভালো হয় বা আরও সুন্দর তোলার অপেক্ষা কিন্তু আমাদের মধ্যে জারি থাকে, আর এটা আমাদের ভালো লাগার নেশা। আজকের এই খিচিক দিয়ে আমাদের আড্ডার এক ঘন্টা কাটাবো, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর চটপট আজকের এই গান মুসাফিরে খিচিকের আড্ডা নিয়ে। এখন গান

তো এই যদি ছবি ছবি ছবি ছবির মধ্যে একটা ব্যাপারটা থাকে, তাহলে কিন্তু ঘোরা বা সেই মুহূর্তটাকে এনজয় করার মুহূর্তটাই নষ্ট হয়ে যায়। আমার কাছে কিন্তু এটাই মনে হয়। এবং অবশ্যই ছবি তোলা উচিত, অবশ্যই সেলফি তোলা উচিত, কিন্তু সেটা বেশি পরিমাণে নয়। কারণ এই যে সেলফিটা আমি তুলবো আজকে, এটা যদি 10 বছর পরেও আমি দেখি, আমার সেই মুহূর্তটার কথা মনে পড়ে যাবে। আর এটা তো সত্যিই মানতে হবে, মুহূর্ত একবারই হয়, বারবার হয় না। তাই এই বারবার যখন হয় না, তখন তাকে আমাকে কিছু একটাভাবে ধরে রাখতে হবে। আর সেই ধরে রাখার কাজটা অবশ্যই মোবাইল করেন, আমাদের মুঠোফোন সেই ব্যাপারটা কিন্তু অনেকটা এগিয়ে দিয়েছে। এবং আমাদের এই মোবাইলের কারণেই কিন্তু আমরা নিজেদেরকে খুব সব সরলভাবে বেঁধে রাখতে পারি, খুশিতে রাখতে পারি এবং মানুষকেও আনন্দ দিতে পারি। কারণ একসঙ্গে বন্ধুরা মিলে একসঙ্গে হওয়ার যে মুহূর্তটা, সেটা কিন্তু এই সেলফির মাধ্যমে সুন্দরভাবে একটা কি দুটো কি তিনটে কি পাঁচটা, এর বেশি হয়তো নয়, তাতেই কিন্তু বেঁধে রাখতে পারলে মনে হয় ভালো হয়। অনবরত ছবি ছবি ছবির মধ্যে কিন্তু সেই অনুভূতিটা হারিয়ে যায়। ভাববেন তো আমি কি যথাযথ বললাম? আমার মনে হচ্ছে আমার এই কথার সঙ্গে আপনিও একমত হবেন। ভালো থাকুন, জুড়ে থাকুন, ফিরে আসছি কয়েক গানের পর আবার আজকের এই খিচিকের আড্ডা নিয়ে, শুধুমাত্র গান।

রেডিও বাংলানেট.কম শুনছেন, সঙ্গে আছি আমি সবিকার, সঙ্গে আছেন আপনারা। আর শুনলাম কয়েকটা অসাধারণ গান, তাই নাকি? একদম অন্য জায়গায় পৌঁছে গেছি না? হ্যাঁ, কিছুটা মনে হচ্ছে একটু অন্যরকম ফিল হচ্ছে। চলুন আবার একটু ছবির কথা নিয়ে আড্ডা হোক। আর আমরা যারা ছবি তুলতে ভালোবাসি, তাদের কাছে রোদ, জল, ঝড়, বৃষ্টি কোনো কিছুতেই বাদ সারে না, আর এটাই স্বাভাবিক ব্যাপার। কারণ আমার মনে আছে, আমি যখন প্রথম ক্যামেরা কিনেছিলাম, ওই দুর্গাপুজো, কলকাতার দুর্গাপুজোর ছবি তুলো বলে বেরিয়ে পড়েছিলাম, আর সেখানে প্রচণ্ড সেদিনকে মুষলধারে বৃষ্টি পড়ছে, সেটা সম্ভবত দশমীর দিন। এবার প্রশ্ন আসতেই পারে, কেন তুমি সপ্তমীতে কিনলে না, কেন তুমি ষষ্ঠীতে কিনলে না? আসলে ব্যাপারটা এরকম একটা সময় ছিল যখন ওই টাকা জমিয়ে জমিয়ে একটা জায়গায় যখন পৌঁছোই, আমি নিশ্চিত যে সপ্তমী, অষ্টমী, নবমীর এই বেশ কিছু জায়গা থেকে টাকা পয়সা হ্যান ত্যান পাওয়া, সেইটার জমিয়ে আমি দশমীতেই একমাত্র কিনতে পারবো, তাই সেইটাও কিনেও ছিলাম। এবং কেনার পর একটা অদ্ভুত ফিলিংস হয়েছিল যখন সেই ক্যামেরাটা হাতে পাই, একটা এমন একটা জিনিস মনে হলো আমি হাতে পেলাম, যেটা মনে হচ্ছে আমি একটা ইন্সপিরেশান আমার মধ্যে কাজ করলো। এবং আমার মনে আছে, আমি যখন প্রথম বেরোই এই দুর্গাপুজোর ছবিটা তুলতে, তখন প্রচুর তারে বৃষ্টি পড়ছে, দশমীর সকাল, উত্তর কলকাতার বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের ছবি তুলেছিলাম, প্রথম দুর্গা মায়ের মূর্তি। এবং আজও আমার মনে পড়ছে এই মুহূর্তটার কথা, এবং সমস্ত বৃষ্টিকে বাদ না সেদে, মানে একদম পুরো একদম যাকে বলে ছাতা মাথায় করে ছবিটা তুলেছিলাম। এবং তারপর তো প্রচুর ছবি তুলেছি বা তুলেছি, তো যাই হোক যেভাবেই হোক না কেন, কিন্তু এই প্রথম যে একটা ব্যাপার তা, সেটার অনুভূতিটা কিন্তু সকলের সঙ্গে মানে ওইভাবে আমি প্রকাশ করতে পারছি না। হয়তো প্রথম ব্যাপারটা প্রথমেই থাকে, আর ওই সব কিছুর আগেই যেটা ব্যাপারটা থাকে, একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম ভালো লাগা। তো যাই হোক, এই ভালো লাগাটুকুটা প্রত্যেকের মধ্যে জারি থাকুক। আমরা সবাই ছবি তুলি, আর যে হয়তো ছবি কখনো তোলেননি বা মনে হয় পারবো কি পারবো না, পারবেন। ছবি এমন একটা জিনিস, প্রথমবারটা একটু অন্যরকম হবে, দ্বিতীয়বারটা আরেকটু অন্যরকম হবে, তৃতীয়বারটায় আপনি হয়তো দেখবেন একটা দুর্দান্ত ছবি তুলে ফেললেন। হয়তো আপনি কখনো ছবি তোলেননি, কিন্তু আপনার মন বলছে এই জায়গার এই সুন্দর একটা মুহূর্ত, এই ছবিটা কিন্তু দারুণ হবে, হয়েও যাবে, তাই পিছিয়ে নয়। যদি ছবি তুলতে ইচ্ছে থাকে, না কোনো দিন তোলা হাতে জাদু কিন্তু ম্যাজিক দেখাতেই পারে। সঙ্গে থাকুন, আবারও ফিরছি।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আর চলছে এই মুহূর্তে গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি সৌভিক। আর এভাবেই আমাদের আড্ডা কিন্তু তত্তর করে এগিয়ে চলছে, এবং সত্যি কথা বলতে মনের মধ্যে যে একটা হালকা ঝিলিক, সেই ঝিলিকটা চোখ দিয়ে টুক করে বেরিয়ে কখন সে ক্যামেরার বন্দি হয়ে যায় তা কিন্তু বলা মুশকিল। কারণ আমরা এমন কিছু কিছু দৃশ্য যা আমাদের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে তার অনুভূতি কিন্তু প্রত্যেকটা রকমের। তাই কার কাছে হয়তো একটা সুন্দর প্রজাপতি উঠছে সেটা তার কাছে একটা প্রিয় বিষয়, কারোর কাছে একটা লম্বা কোনো সিঁড়ি দেখা গেল যেটা লতা পাতা জড়ানো, বেশ অনেকটা দূর যাচ্ছে এবং সেই সিঁড়িটা এন্ড পার্টটা দেখা যাচ্ছে না, সেটাও তার কাছে একটা স্পেশাল ব্যাপার। কিংবা কোথাও হাতের কাছেই মেঘ ভাসছে, সেটাও একটা ব্যাপার। তো এইভাবে বিভিন্ন রকমের মুহূর্তগুলো আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেগুলো এই খিচিকের মাধ্যমে আমাদের মনের আশাটা পূরণ হয়। তো আমাদের আড্ডা চলছে খিচিক নিয়ে, আর সত্যি কথা বলতে খিচিক এর উদ্দেশ্যে একটা কথাই বলবো, জীবনের ঝুঁকি নিয়ে অনেকে অনেক কাজ করেন, কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই যে সেই জীবনের ঝুঁকিটা যেন কোনো কঠিন বিপদ দেখে না আনে। কারণ এখন এই মুহূর্তে অনেকেই আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি যে বিভিন্ন জায়গায় তারা ছবি তুলছেন, এবং এমন কিছু জায়গায় যে জায়গায় বারবার নিষেধ করা হচ্ছে, বন্ধুরা করছে কিংবা সেখানকার যারা চারপাশের লোক আছে তারাও করছেন, কিন্তু তাকে যেন সেই ছবিটা তুলে সোশ্যাল মিডিয়ায় ছাড়ার এবং লাইক কমেন্টসের প্রচুর প্রচুর আশায় কিংবা রিল বানানোর ক্ষেত্রে একটা বিরাট বড় এই ব্যাপারটা কাজ করে। সেক্ষেত্রে আমি বারবার রিকোয়েস্ট করছি এগুলো একটু কম করলে বরং ভালো হয়, কারণ এগুলো সত্যিই জীবনের ঝুঁকি তৈরি হচ্ছে এবং অনবরত কিন্তু এই ব্যাপারটাও কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। অবশ্যই ছবি তুলুন, অবশ্যই নতুন ছবির দাবি রাখে নতুন কিছু ভাবনা, নতুন কিছু ক্রিয়েটিভ কাজ, কিন্তু কখনোই জীবনের ঝুঁকি নিয়ে নয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। রেডিও বাংলাদেশ ডট কমের পক্ষ থেকে তাদেরকে আমি বারবার অনুরোধ করছি, যারা এই জীবনের ঝুঁকি নিয়ে নিন, অবশ্যই নিন, কিছু ছবি আছে যেগুলো হয়তো একটু রিস্ক নিতে হয়, কিন্তু ভাববেন বারবার, একবার নয়, তিনবার, চারবার, পাঁচবার অবশ্যই ভেবে সেই জায়গায় পৌঁছবেন। অবশ্যই ওই যে বলে না, ফিরে আসার জায়গাটা ঠিকঠাক করে তাহলে এগুলোটা ভালো মাথায় রাখবেন। সঙ্গে থাকছি, আবারও ফিরে আসছি কয়েকটা গানের পর খিচিকের আড্ডা নিয়ে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তো ব্যাক টু ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা খিচিক নিয়ে, এবং আজকের এই আড্ডাটা শেষ করবো একটা ছোট্ট অনুগল্প দিয়ে, যেটা আমি আগেও অনেকবার হয়তো বলেছি, কেউ কেউ হয়তো মিস করেছেন, এবং যারা কয়েকজন মিস করেছেন তাদের জন্যই আরও একবার বলবো। এবং তারা আমাকে এসএমএস করেছিলেন যে যদি ওইটা একবার শোনানো চায়, তো আজ সেটা শোনাবো। মলয় হালদারের লেখা ছবি, কিন্তু তার আগে বলি এই শোষের পর অবশ্যই জানাতে ভুলবেন না আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। 4447503965712 অবশ্যই জানাবেন আজকের এই শো খেছি আপনাদের কেমন লেগেছে। আর কথা নয়, শেষ করব মলয় হালদারের লেখা অনুগল্প ছবি দিয়ে। বাইরে না অজোরে বৃষ্টি পড়ছে, দাঁড়ান আমি একটু জানলাটা খুলে দিই। দেখছেন বাইরে কিরকম অজোরে বৃষ্টি পড়ছে, তাকান তাকান তাকান, ওই দেখুন ইলেকট্রিক তার বেয়ে কিরকম জলেদের একমুখী দৌড়, দেখুন ওই দেখুন একরাশ বাদলা পোকা কেমন উঠছে, আরে কোথেকে একটা বুলবুলি পাখি উড়ে আসছে না, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আসছে আসছে উড়ে আসছে আসছে, এই পুষ পুষ পুষ পুষ, এই বসেছে বসেছে বসেছে বসেছে, চুপ চুপ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই দেখুন একটা করে পোকা ধরছে, আবার আবার তারে এসে বসছে, আরে পাখিটা আর উঠছে না কেন, ও আচ্ছা পালককে মুখ গুঁজে ধ্যানে বসলেন মহারাজ, বাহ দারুণ তো, ইরে পাখিটা ধ্যান মাংছে মনে হচ্ছে, ডানা ছাপটাচ্ছে, দেখুন দেখুন দেখুন কিরকম অজস্র জলবিন্দুতে কেমন একটা কুয়াশার বিভ্রম, দেখুন যা পাখিটা উড়ে চলে গেল, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বাতলা পোকাগুলো উঠছে। আচ্ছা এই যে ছবিটা আপনারা দেখলেন, এই ছবিটা থেকে কিছু কি পাওয়া গেল, কি মনে হচ্ছে বলুন তো আপনাদের। আচ্ছা বেশ বেশ, আপনাদের আপনাদের ভাবাবো না, কি পাওয়া গেল বলুন তো, যেটা পাওয়া গেল সেটা হচ্ছে সুখ। হ্যাঁ আসলে সুখ কখনো খুঁজতে নেই, সুখ না চিনতে হয়।

আজ এমন আরেকটা বিষয় নিয়ে আড্ডা মারবো যেটা কিন্তু ভীষণ নস্টালজিক। হ্যাঁ, তবে এখনও আমরা সেটা ফলো আপ করি। সেটা হলো শীতের পিকনিক, চড়ুই ভাতি, মানে সেই ফ্যামিলির সঙ্গে বাড়ির ছাদে হোক কিংবা কোনো একটা স্পট ভাড়া করে আমরা আজও চড়ুই ভাতি কিংবা পিকনিকটা সেরেই ফেলি। আপনার যদি এমন কোনো স্পেশাল গল্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +7475039657121। আপাতত তিনটি গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি .com, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ছোটবেলা না অনেক বেশি প্রেশিয়াস ছিল পিকনিকের দিনগুলো, কারণ আমরা স্কুলে পিকনিক করতাম। প্রত্যেকটা বন্ধু কিছু না কিছু ইনগ্রিডিয়েন্টস আনতো আর সবাই মিলে টিফিন টাইমে জম্পেশ একটা পিকনিক হতো। সেই পিকনিকের স্বাদটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ছিল, মানে এখনও আমি কথা বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। আজ সময় আছে, পয়সা আছে, কিন্তু ওই ধৈর্যটা নেই, মানে সবাই মিলে পিকনিক করার টাইমটা নেই। হারিয়ে গেছে অনেক বন্ধু, হারিয়ে গেছে অনেক আপনজন। আপনারা যদি পিকনিক নিয়ে কিংবা চড়ুই ভাতি নিয়ে কোনো রকম স্পেশাল গপ্প থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন +7475039657123। আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা.com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলালি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চড়ুই ভাতি বলতে আর একটা ইন্টারেস্টিং ঘটনা ভীষণ মনে পড়ে যায়। সেটা হলো পরিবারের সকলের সাথে জোট বেঁধে পিকনিক করতে যাওয়া, কাক ভরে উঠে পিকনিক স্পটে পৌঁছানো এবং রান্না বান্নার সব সরঞ্জাম নিয়ে একেবারে হাজির হওয়া এবং যেতে না যেতেই জল খাবারে ডুবে যাওয়া এবং ব্যাডমিন্টন ক্রিকেট সব কিছু খেলা, মানে পিকনিকটা না দারুণ মজাদার। সেই ফাইনাল যখন রান্নাবান্নাটা শেষ হতো আর সবাই মিলে পাত পেরে খেতে বসতাম, সেটা কিন্তু একটা দারুণ মজাদার ব্যাপার ছিল। এমন কোনো গপ্প থাকলে চটপট শেয়ার করেই ফেলুন না +7475039657122 তে। আপাতত গানগুলো শুনে নিন, ফিরছি গানের বিরতির পর।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শীত তো পড়েই গেল, তাহলে পিকনিকটা শুরু করেই ফেলুন। ছোটবেলায় যখন এক্সাম শেষ হয়ে যেত তখন বাড়িতে সব কাজিনরা আসতো এবং আমরা সকল বাচ্চারা মিলে পিকনিক করতাম। কখনো খেলনা বাটি সাজিয়ে আমরা পিকনিক করতে বসতাম, এখন যেটা মিনিয়েচার হিসেবে পরিচিত। আর কখনো নিজেরা মিলে বড়দের টুকটাক সাহায্য নিয়ে আমরা পিকনিক করতাম। এইটা ছিল ছোটবেলার পিকনিকের দারুণ মজাদার একটা বিষয়। আরও গপ্প আছে, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কম।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গ
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ভাইবস যদি একবার মিলে যায় বড়বেলার বন্ধুদের সঙ্গে, কিংবা ছোটবেলার বেশ কিছু বন্ধু যদি টিকে যায় বড়বেলা অবধি, তাহলে তাদের সাথে পিকনিকটা বেশ জমে যায়। ছোটবেলার বন্ধুদের সঙ্গে যারা একসঙ্গে বেড়ে উঠেছি আমরা, তাদের সঙ্গে পিকনিক গেছিলাম এবং ভীষণ মজা হয়েছিল। পিকনিকের মেন উদ্দেশ্য তো হলো খেলাধুলো, এবং সব থেকে মেইন যেটা সেটা হলো একসাথে মিলে পাত পেরে খেতে বসা। এবং সেই খেতে বসে আমরা যেভাবে সকলের পাত থেকে সবাই খাবার ছিনিয়ে নিয়ে খাচ্ছিলাম, সেটা না ভীষণ ইন্টারেস্টিং ছিল। এবং লোকজন দেখে ভাবছিল যে এরা নিশ্চয়ই একেবারে চাইল্ডহুড ফ্রেন্ড, না হলে এই বন্ডিংটা হতে পারে না। এরকম প্রচুর গপ্প আছে, প্রচুর আড্ডাও আছে। আগামী সোমবার আবার আসব নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: এতটা পথ পেরিয়ে

দেশ বললে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বড় একটা জায়গা। দেশ সত্যিই বড়, কিন্তু যদি আমরা আয়তনের দিক দিয়ে বিচার করি, সেখানে কিন্তু বহু ছোট ছোট দেশ রয়েছে সারা পৃথিবী জুড়ে। আর সেই রকমই কিছু ছোট ছোট দেশের গল্প আজ আমাদের পপকর্নের আড্ডায় থাকবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা এই যে বিভিন্ন দেশের গল্প করব, সেখানেই প্রথমেই বলতে হয় ইউরোপ মহাদেশের কথা। এটি এমন একটি মহাদেশ যেখানে যার পাশে রয়েছে এইরকমই ক্ষুদ্রতম এবং বৃহত্তম দেশ, যেমন রাশিয়া, বৃহত্তম দেশ সারা পৃথিবীতে, যা ইউরোপ এবং এশিয়ার জুড়ে একেবারে বিস্তৃত হয়ে রয়েছে, যার মধ্যে রয়েছে 11টা টাইম জোন আর 14টা দেশ রাশিয়ার সাথে সীমানা ভাগ করে নিয়েছে। এতটাই বিশাল এই রাশিয়া দেশটি। এছাড়া আমরা যখন আজকে ছোট্ট ছোট্ট দেশের গল্প বলছি, সেখানে আয়তনের দিক থেকে এইরকমই কিছু ছোট্ট দেশের গল্প শেয়ার করব আপনার সঙ্গে। তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

উঠো চাল চুলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ছোট্ট ছোট্ট দেশ, আর সেই সব দেশের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বিভিন্ন ছোট্ট ছোট্ট দেশের গল্প করছি, তার মধ্যে প্রথমেই যে দেশটির কথা আপনার সঙ্গে শেয়ার করব, তার নাম সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে। এই দেশটি গিনি উপসাগরে বিষুবরেখার উপরে অবস্থিত। মধ্য আফ্রিকার এই দেশটি একটি আইল্যান্ড কান্ট্রি, মাত্র 372 বর্গ মাইলের আয়তন, সুতরাং বোঝাই যাচ্ছে কত ছোট্ট এই দেশটি। আর এই দেশ জুড়ে রয়েছে অনন্য সব উদ্ভিদ এবং অনন্য সব প্রজাতি, আর এই কারণেই, এই বৈচিত্র্যের কারণেই এই দেশটিকে বলা হয় আফ্রিকান গ্যালোপাগোস। আফ্রিকান গ্যালোপাগোস নামেই পরিচিত এই সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে দেশটি। এছাড়াও রয়েছে আরো ছোট্ট ছোট্ট দেশ, আর সেই সব দেশের গল্প শেয়ার করব আপনার সঙ্গে, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: ক্লাস, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
5: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
6: We're not having that, are we?
7: No. Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের আয়তনের দিক থেকে ক্ষুদ্র দেশগুলিকে নিয়ে, যেখানে এখন আমি আপনার সঙ্গে যে দেশটির কথা শেয়ার করব তার নাম ডমিনিকা। ডমিনিকার আয়তন মাত্র 290 বর্গমাইল, সুতরাং বোঝা যাচ্ছে কত ছোট্ট এই দেশটি। আর এই ডমিনিকাতে রয়েছে রেন ফরেস্ট, রয়েছে হট স্প্রিং, রয়েছে 9টি আগ্নেয়গিরি। আর এবার যেই দেশটির কথা বলবো তার নাম সেন্ট লুসিয়া। সেন্ট লুসিয়ার যেটা ল্যান্ড এরিয়া সেটা মাত্র 238 বর্গমাইল, এতটাই ছোট্ট আয়তনের দিক থেকে এই দেশটি। তবে সেন্ট লুসিয়াতে আকর্ষণের কিন্তু অনেক জায়গা রয়েছে, রয়েছে সালফার স্প্রিং, মাড বাত থেকে শুরু করে সুউচ্চ পিটন মাউন্টেন, এইরকমই আরো ছোট্ট ছোট্ট আয়তনের দিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দেশ রয়েছে, জানবো তাদের কথাও। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্ন নিয়ে আমরা কথা বলছি বিশ্বের আয়তনের দিক থেকে ছোট ছোট দেশগুলোকে নিয়ে, আর সেখানেই উঠে এলো বিভিন্ন দেশের কথা। এখন আমি আপনার সঙ্গে যে দেশটির কথা বলবো সেটি ইউরোপের ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে অন্যতম। লাক্সেমবার্গ, ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামের সীমানা ঘেরা এই দেশটি, আর তার আয়তন মাত্র 998 বর্গ মাইল। আর এইভাবেই আমাদের আজকের এই যে আমাদের বিশ্বের আয়তনের দিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলোর যে গল্প, সেই গল্প এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে দেখা হবে আগামীকাল থেকে একই সময়, আবার চলে আসব আমাদের পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co।

0: অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বুঝছো, চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি। কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No.
7: Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম। বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ির ডিবেট। বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
13: কি লিখি তোমায় প্রিয়তম,
12: সে গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়। সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা নে ডট কম এ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: আত্মজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আয়রে আয় আয়রে আয় আয়রে বোঝায় হাড়ি হাড়ি মন্ডা মিঠাই কাড়ি কাড়ি যায় মিহিদানা পুলি পিঠে দিবে গজা মিঠে মিঠে আছে যত সেরা মিষ্টি আসে দেখো এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি ও রে।
1: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
6: ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি,

অন্য সময় অসুখ এবার ইচ্ছে করে, আমার দেশে সবার দেশে সবার ঘরে, ঘরে এবং বাইরে সময় অন্য হবে, অন্যরকম দিনগুলো যে আসবে কবে ইচ্ছে করে।

0: আকাশ দেখি, ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি, ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি, ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলতে রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান। এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নাও সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খুব ছোটবেলায় একটা প্রবাদ শুনেছিলাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তারপর যত দিন গেছে তত বুঝতে পেরেছি যে এই প্রবাদটা কি অমোঘ সত্যি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেটা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে এই প্রবাদটি নিয়েই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ইহ জগতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে বুঝলেন, যেগুলো দেখার পরে আমার জাস্ট এই কথাটাই মনে হয়েছে যে ভাবিয়া করিও কাজ এবং করিয়া ভাবিও না। তো সেরকমই কিছু ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: চলবেই, দাগ দাগ দাগ দাগ চলবেই, শুধু কলজেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এত রত্রি, শুধু কলজেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এত রত্রি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি।
1: প্রেম জিনিসটা খুব ভালো, বুঝলেন? প্রেম জিনিসটা শরীর এবং মন দুটোর পক্ষেই খুবই ভালো, এ কথা আমি বলছি না, বলেছেন মহানায়ক তার মৌচাক সিনেমায়। তবে এই প্রেমের সঙ্গে কিন্তু আরও একটা ব্যাপার জড়িত, সেটা হলো, আচ্ছা আচ্ছা বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আজকে আপনাকে বলছি একটা প্রাচীন প্রবাদের কথা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো এই যে প্রেম ব্যাপারটা বললাম, এই প্রেম ব্যাপারটা করতে গেলে কিন্তু আপনাকে একটা জিনিসে মায়া ত্যাগ করতে হবে, সেটা হলো পকেট। আগে হ্যাঁ হ্যাঁ পকেট, মানে আপনি যদি বলে একটু কৃপণ টাইপের হন, তাহলে প্রেম জিনিসটা কিন্তু আপনার জন্য নয়, কারণ একই সঙ্গে আপনি পকেটের কথা ভাববেন আবার প্রেমের কথাও ভাববেন, দুটো কোনো মতেই চলতে পারে না। কাজেই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি আর করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

প্রেম জিনিসটা যেরকম ভেবেচিন্তে করার মতন জিনিস, ব্রেকআপ জিনিসটাও কিন্তু একটু ভাবিয়া চিন্তিয়া কাজ করিবার মতন জিনিসই বটে। তো রেডিও বাংলানেট.কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই ব্যাপারটিকে নিয়ে, অর্থাৎ এই কথাটাই বিভিন্ন ঘটনার পরে মনে হয়েছে। তো যে কথা বলছিলাম যে প্রেম জিনিসটাও অত্যন্ত গোলমেলে এবং ব্রেকআপ জিনিসটা তো আরও বেশি গোলমেলে। আর ব্রেকআপ খুব ভাবনা চিন্তা করে করতে হয়, না হলে যে কি কেস হয়ে যায় কে জানে। এই দেখুন না, আমার এক বন্ধু কিছুদিন আগেই চাকরি পেল, বুঝলেন, মানে পাশ করার পরে বেশ কিছুদিন বসেছিল ছেলেটি, তারপর চাকরি পেল একটি কোম্পানিতে, এবং কোম্পানিতে জয়েন করার পরে সে দেখলো তার যে ইমিডিয়েট বস সে হচ্ছে তার এক্স। বুঝলেন তো ব্যাপারটা, তার এক্স। কাজেই বলছিলাম না যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটা কিন্তু খুব বেশি করে চিন্তা করতে হয় ব্রেকআপ করার আগে, কারণ কখন যে কোত্থেকে কি ফেরত চলে আসবে বলা তো যায় না। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই ব্যাপারটি নিয়েই, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনার বাড়িতে কি পোষ্য সারমেয় আছে? মানে পাতি বাংলায় বলতে গেলে পেট ডগি আছে কি? তাহলে কিন্তু একটু সামলে তাকে বকবেন, বুঝলেন? না হলে ব্যাপারটা একটু অন্য দিকে চলে যেতে পারে। তো রেডিও বাংলানেট.কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিভিন্ন ঘটনার পরে আমার জাস্ট এই কথাটাই মনে হয়েছে, সেরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে আমার এক বন্ধু আছে, তার বাড়িতে একটি পেট ডগি বর্তমান এবং তার স্পিসিস হচ্ছে ল্যাব্রেডার। ঘটনাচক্রে আমার বন্ধু সেই ল্যাব্রেডারকে একদিন খুব বকান বকেছিল, কারণ কিছু একটা সেই ল্যাব্রেডার চিবিয়ে ফেলেছিল আর কি। তার ফলটা কি হয়েছিল জানেন? সেই রাতেই তার বাড়িতে চুরি হয়। চোরেরা বাড়ির জানলার গ্রিল কেটে সমস্ত কিছু সাফ করে নিয়ে গিয়েছিল তার সেই পেট ডগির সামনে দিয়ে, অর্থাৎ তার সেই পেট ল্যাব্রেডারের সামনে দিয়ে। এবং তার সেই পোষ্য সারমেয় ব্যাপারটা চুপচাপ দেখেছিল, একবার চিৎকার পর্যন্ত করেনি। তার কারণ জানেন কি? তার কারণ হচ্ছে তাকে সেই দিনই বকা হয়েছিল। কাজেই বলছিলাম না যে একটু ভাবনা চিন্তা করে আপনার পেট ডগিকে বকবেন, বুঝলেন? এক্ষেত্রেও ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো রেডিও বাংলানেট.কমে এই অমোঘ সত্যিটাকে নিয়েই আমাদের আড্ডাটা আজকে জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লোকে কত কিছুই তো পোষে, কেউ খরগোশ পোষে, কেউ বিড়াল পোষে, কেউ কুকুর পোষে, কিন্তু আমার চেনা পরিচিত এক ব্যক্তি, তিনি গিনিপিগ পুষেছিলেন, মানে তার খুব শখ হয়েছিল গিনিপিগ পোষার, সেই জন্য এক জোড়া গিনিপিগ বাড়িতে নিয়ে এসেছিলেন। তার ফলোটা হয়েছিল একটু অন্যরকম, মানে গিনিপিগ যে দ্রুততায় বংশ বিস্তার করে সেটা ভাবাটাও একটু মুশকিল আর কি। ফলশ্রুতিতে ব্যাপারটা হয়েছিল যে বছরখানেক ঘুরতে ঘুরতেই তার বাড়িতে এত গিনিপিকে ছয়লাভ হয়ে গিয়েছিল যে ভদ্রলোক কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। আর এই ব্যাপারটা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো রেডিও বাংলানের ডটকমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে এরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো কেমন লাগলো বলুন তো আপনার এই আড্ডাটা, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি এবং অবশ্যই ভালো কথা হবে, গান হবে, আর তার সাথে সাথে এই যে এক ঘন্টার আড্ডায় কিছু কথা, যে কথাগুলো আমি জানি সেগুলো আপনার সাথে শেয়ার করব, বা কিছু কথা যেটা আপনি জানেন সেটা আমার সাথে শেয়ার করবেন। যাই হোক, যেভাবেই হোক আমাদের গল্প চলবে এবং আড্ডা চলবে এক ঘন্টা। ভালো ভালো গান রেখেছি আপনার জন্য সাজিয়ে, তাই বেশি কথা না বলে আড্ডার কাছে ফেরা যাক। আর একটা ছোট গানের ব্রেক নিয়ে ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলা নেই ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

অনেকবারই আড্ডায় বা এর আগে যারা আমরা ফুল ভালোবাসি তারা জানি, ফুল মানে হচ্ছে একটা খুবই মিষ্টি এবং যেটা খুবই নির্মম, আর যেটার মধ্যে কোনো রকম কি বলবো খারাপ বা কোনো কলুষিত কিছু নেই, যেটা খুবই স্নিগ্ধ। এবং ফুল বলতেই যেটা আরেকটা কথা মনে আসে সেটা হচ্ছে ভীষণই ভালো একটা গন্ধ। কিন্তু আপনি কি জানেন আমাদের বিশ্বের বৃহত্তম ফুলের নাম কি? যদি জানেন তাহলে নিশ্চয়ই জানেন যে সেই ফুলে থেকে কোনো সুগন্ধ বের হয় না, বেরোয় অনেক দুর্গন্ধ। সেই ফুল নিয়ে কথা বলবো রেডিও বাংলানেই .com-এ, তাই অবশ্যই লাস্ট অবধি আপনাকে চাই আর শুনতে থাকুন রেডিও বাংলানেই .com যখন ফেরত দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's Save Water.
11: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের বিশ্বে সবচেয়ে বৃহত্তম ফুল যদি কিছু থাকে তার নাম হচ্ছে রাফ্লেশিয়া আরনল্ডি। এবং এই যে রাফ্লেশিয়া আরনল্ডি এর কথা বলছি, সেটা ইন্দোনেশিয়ার জাতীয় ফুল। আর তার সাথে সাথে বলি যে এটি একটি পরজীবী উদ্ভিদ। অন্যান্য গাছে যেমন কাণ্ড থাকে, পাতা থাকে, শিকড় থাকে, এই রাফ্লেশিয়ার কিন্তু একদমই নেই। এবং রাফ্লেশিয়া গাছ নিজে খাদ্য তৈরি করতে পারে না। আর তার সাথে সাথে অবশ্যই যেটা সবচেয়ে অবাক হওয়ার ব্যাপার, সেটা হচ্ছে যেই ফুলে গন্ধ নেই সেটা তো একটা কথা, কিন্তু দুর্গন্ধ সেই ফুলে আছে, এবং সেই ফুলের নামই হচ্ছে রাফ্লেশিয়া।

0: আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলা net.com। মন যখন নিরুদ্দেশ।

radiobanglanei.com এ আজকে আমরা কথা বলছি বিশ্বের বৃহত্তম ফুল নিয়ে এবং সেটা অবশ্যই বিলুপ্তির পথে। আমরা কথা বলছি রাফলেশিয়া আর নলডি নিয়ে এবং তার সাথে সাথে অবশ্যই বলি যে ফুলে তো গন্ধ নেই আমরা জানি, কিন্তু এই ফুলে দুর্গন্ধ, আর এমনই দুর্গন্ধ যেটা পচা মাংসের বা পচা গলা প্রাণীর গন্ধের সাথে তুলনা করা হয়। এবং এই যে বৈশিষ্ট্য, সেই কারণেই ইন্দোনেশিয়ান ভাষায় একে বলা হয় বুঙ্গা বাঙ্কাই, অর্থাৎ মৃতদেহ ফুল। আবার অনেকে পদ্মা রাক্ষসও বলে থাকেন, আর এর অর্থ হচ্ছে দৈত্য বা দানব ফুল। ভাবা যায় অ্যাকচুয়ালি এই যে রাফলেশিয়া, সেখানে সালফার থাকে, সালফার থাকার কারণেই পচা গন্ধ তৈরি হয়। এবং এই যে ফুলের পচা যে গন্ধটা, যেটা মাংসের পচা মাংসের সাথে তুলনা করা হয়, সেই গন্ধটা নাকি ক্যারিয়ান মাছিকে ভীষণভাবে আকৃষ্ট করে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

radiobangladesh.com এ আজকে একটা অদ্ভুত আমরা জিনিস জানছি। এই যে রাফ্লেশিয়া আর্নল্ডির কথা বারবার করে বলছি, এটি একটি ছোট্ট বাদামি কুড়ি বা মুকুল তৈরি হয়, কিন্তু এই তৈরি হতে কতক্ষণ সময় লাগে জানেন? 18 মাস, এবং মুকুলটি পরিপক্ক হতে আরও 6 থেকে 9 মাস লেগে যায়, এবং কুড়ি থেকে ফুল ফুটতে মোটামুটি লাগে 2 থেকে 3 বছর, মানে 2.5 বছর 3 বছর বলা যেতে পারে, এবং ফুলটি মাত্র 5 থেকে 7 দিন খোলা অবস্থায় থাকে। এই যে দৈত্য বা দানব ফুল, এই ফুলটা আমরা দেখলে ভয় পেয়ে যাবো না তো? ভয় পাবো কি না জানি না, কিন্তু সেখানে হয়তো আমরা গন্ধের জন্য টিকতে পারবো না। যাই হোক, বিশ্বে এরকম অনেক নানান জিনিসপত্র আছে, নানান অবাক করা জিনিসপত্র আছে, যেগুলো হয়তো আমরা জানি না বা হদিশ পাইনি, আর সেগুলো অবশ্যই বিলুপ্তির পথে। radiobangladesh.com এ আজকে তাই জন্য শেয়ার করলাম আপনার সঙ্গে বিশ্বের বৃহত্তম ফুল রাফ্লেশিয়া আর্নল্ডির কথা। কেমন লাগলো প্লিজ জানাবেন, আর তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobangladesh.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সোম থেকে শুক্র এভাবেই আমরা কিন্তু আড্ডা এগিয়ে নিয়ে চলি, আর আজও সেইভাবেই আপনি আর আমি আমরা একসঙ্গে আড্ডা মারতে মারতে সময়টাকে কাটিয়ে দেব। আর আজকের এই এক ঘন্টার আসর জমে উঠবে ছবির কথা নিয়ে। হ্যাঁ, মানে এই ছবি মানে নিজের ভালো লাগার জায়গা থেকে ছবি, আর সেই ছবি তোলা ছবি। মানে বুঝতেই পারছেন আমাদের মনের মধ্যে যে একটা আয়না থাকে, সেই আয়নার প্রতিফলিত হওয়ার রূপটাই দেখা যায় যখন আমি কি ভাবছি দূরের একটা সিনারি বা দূরের একটা সুন্দর ফ্রেম, সেই ফ্রেমটা কিন্তু আমার চোখ দিয়ে মন দিয়ে কোথাও একটা মিলেমিশে খিচিক করে একটা শব্দ হয়, আর তাতেই আমাদের মনের মধ্যে একটা তৃপ্তি লাভ হয়। আর সেই ছবিটা যখন আমরা ক্যামেরায় যারা তুলি ক্যামেরায় দেখি কিংবা মোবাইলের যে স্ক্রিনে যখন তুলি, হ্যাঁ তাতেও আমরা যখন দেখি একটা অন্যরকম অনুভূতি হয়, এবং ছবিটা যখন ভালো হয় বা আরও সুন্দর তোলার অপেক্ষা কিন্তু আমাদের মধ্যে জারি থাকে, আর এটা আমাদের ভালো লাগার নেশা। আজকের এই খিচিক দিয়ে আমাদের আড্ডার এক ঘন্টা কাটাবো, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর চটপট আজকের এই গান মুসাফিরে খিচিকের আড্ডা নিয়ে। এখন গান

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল একটা গান মুসাফিরে খিচিক নিয়ে আমি শৌভিক। তো একটা সময় মাঝে মধ্যে আমার এরকম ব্যাপারটা হতো, যারা ওই অনবরত সেলফি তুলতো তাদের ক্ষেত্রে আমার একটাই মনে হতো যে কেন এত সেলফি তুলে বেড়াচ্ছে। এবং আমার যেটা মনে হয় বারবারই যে একটা ছবি কিন্তু যথেষ্ট, প্রচুর প্রচুর ছবি, প্রচুর প্রচুরে অনেকে আছেন যারা চোখ দিয়ে যে একটা সুন্দর অনুভূতি, একটা সুন্দর মুহূর্তকে ধরে রাখা যায়, হ্যাঁ এটা অবশ্যই একটা কি দুটো স্ন্যাপ বা আরও কিছু সেটা ধরে রাখা যায়, কিন্তু অনবরত এই যদি ছবি ছবি ছবি ছবির মধ্যে একটা ব্যাপারটা থাকে তাহলে কিন্তু ঘোরা বা সেই মুহূর্তটাকে এনজয় করার মুহূর্তটাই নষ্ট হয়ে যায়। আমার কাছে কিন্তু এটাই মনে হয়। এবং অবশ্যই ছবি তোলা উচিত, অবশ্যই সেলফি তোলা উচিত, কিন্তু সেটা বেশি পরিমাণে নয়। কারণ এই যে সেলফিটা আমি তুলবো আজকে, এটা যদি 10 বছর পরেও আমি দেখি আমার সেই মুহূর্তটার কথা মনে পড়ে যাবে। আর এটা তো সত্যিই মানতে হবে, মুহূর্ত একবারই হয়, বারবার হয় না। তাই এই বারবার যখন হয় না তখন তাকে আমাকে কিছু একটাভাবে ধরে রাখতে হবে, আর সেই ধরে রাখার কাজটা অবশ্যই মোবাইল করেন, আমাদের মুঠোফোন সেই ব্যাপারটা কিন্তু অনেকটা এগিয়ে দিয়েছে। এবং আমাদের এই মোবাইলের কারণেই কিন্তু আমরা নিজেদেরকে খুব সব সরলভাবে বেঁধে রাখতে পারি, খুশিতে রাখতে পারি এবং মানুষকেও আনন্দ দিতে পারি। কারণ একসঙ্গে বন্ধুরা মিলে একসঙ্গে হওয়ার যে মুহূর্তটা, সেটা কিন্তু এই সেলফির মাধ্যমে সুন্দরভাবে একটা কি দুটো কি তিনটে কি পাঁচটা, এর বিষয় তো নয়, তাতেই কিন্তু বেঁধে রাখতে পারলে মনে হয় ভালো হয়। অনবরত ছবি ছবি ছবির মধ্যে কিন্তু সেই অনুভূতিটা হারিয়ে যায়। ভাববেন তো আমি কি যথাযথ বললাম? আমার মনে হচ্ছে আমার এই কথার সঙ্গে আপনিও একমত হবেন। ভালো থাকুন, জুড়ে থাকুন, ফিরে আসছি কয়েক গানের পর আবার আজকের এই খিচিকের আড্ডা নিয়ে, শুধুমাত্র গান।

রেডিও বাংলানে ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। আর শুনলাম কয়েকটা অসাধারণ গান, তাই না কি? একদম অন্য জায়গায় পৌঁছে গেছি না? হ্যাঁ, কিছুটা মনে হচ্ছে একটু অন্যরকম ফিল হচ্ছে। চলুন আবার একটু ছবির কথা নিয়ে আড্ডা হোক। আর আমরা যারা ছবি তুলতে ভালোবাসি, তাদের কাছে রোদ, জল, ঝড়, বৃষ্টি কোনো কিছুতেই বাদ সারে না, আর এটাই স্বাভাবিক ব্যাপার। কারণ আমার মনে আছে, আমি যখন প্রথম ক্যামেরা কিনেছিলাম, ওই দুর্গাপুজো, কলকাতার দুর্গাপুজোর ছবি তুলো বলে বেরিয়ে পড়েছিলাম, আর সেখানে প্রচণ্ড সেদিনকে মুষলধারে বৃষ্টি পড়ছে, সেটা সম্ভবত দশমীর দিন। এবার প্রশ্ন আসতেই পারে, কেন তুমি সপ্তমীতে কিনলে না, কেন তুমি ষষ্ঠীতে কিনলে না? আসলে ব্যাপারটা এরকম একটা সময় ছিল যখন ওই টাকা জমিয়ে জমিয়ে একটা জায়গায় যখন পৌঁছাই, আমি নিশ্চিত যে সপ্তমী, অষ্টমী, নবমীর এই বেশ কিছু জায়গা থেকে টাকা পয়সা হ্যান ত্যান পাওয়া, সেইটার জমিয়ে আমি দশমীতেই একমাত্র কিনতে পারবো, তাই সেটাও কিনেও ছিলাম। এবং কেনার পর একটা অদ্ভুত ফিলিংস হয়েছিল যখন সেই ক্যামেরাটা হাতে পাই, একটা এমন একটা জিনিস মনে হলো আমি হাতে পেলাম, যেটা মনে হচ্ছে আমি একটা ইন্সপিরেশান আমার মধ্যে কাজ করলো। এবং আমার মনে আছে আমি যখন প্রথম বেরোই এই দুর্গাপুজোর ছবিটা তুলতে, তখন প্রচল তারে বৃষ্টি পড়ছে, দশমীর সকাল, উত্তর কলকাতার বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের ছবি তুলেছিলাম, প্রথম দুর্গা মায়ের মূর্তি। এবং আজও আমার মনে পড়ছে এই মুহূর্তটার কথা, এবং সমস্ত বৃষ্টিকে বাদ না সেদে, মানে একদম পুরো একদম যাকে বলে ছাতা মাথায় করে ছবিটা তুলেছিলাম। এবং তারপর তো প্রচুর ছবি তুলেছি, তো যাই হোক, যেভাবেই হোক না কেন, কিন্তু এই প্রথম যে একটা ব্যাপার তা, সেটার অনুভূতিটা কিন্তু সকলের সঙ্গে মানে ওইভাবে আমি প্রকাশ করতে পারছি না। হয়তো প্রথম ব্যাপারটা প্রথমেই থাকে, আর ওই সব কিছুর আগেই যেটা ব্যাপারটা থাকে, একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম ভালো লাগা। তো যাই হোক, এই ভালো লাগাটুকুটা প্রত্যেকের মধ্যে জারি থাকুক। আমরা সবাই ছবি তুলি, আর যে হয়তো ছবি কখনো তোলেননি বা মনে হয় পারবো কি পারবো না, পারবেন। ছবি এমন একটা জিনিস, প্রথমবারটা একটু অন্যরকম হবে, দ্বিতীয়বারটা আরেকটু অন্যরকম হবে, তৃতীয়বারটায় আপনি হয়তো দেখবেন একটা দুর্দান্ত ছবি তুলে ফেললেন। হয়তো আপনি কখনো ছবি তোলেননি, কিন্তু আপনার মন বলছে এই জায়গার এই সুন্দর একটা মুহূর্ত, এই ছবিটা কিন্তু দারুণ হবে, হয়েও যাবে, তাই পিছিয়ে নয়। যদি ছবি তুলতে ইচ্ছে থাকে, না কোনো দিন তোলা হাতের জাদু কিন্তু ম্যাজিক দেখাতেই পারে। সঙ্গে থাকুন, আবারও ফিরছি।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আর চলছে এই মুহূর্তে গান মুসাফিরের আড্ডা, সঙ্গেছি আমি সৌভিক। আর এভাবেই আমাদের আড্ডা কিন্তু তত্তর করে এগিয়ে চলছে, এবং সত্যি কথা বলতে মনের মধ্যে যে একটা হালকা ঝিলিক, সেই ঝিলিকটা চোখ দিয়ে টুক করে বেরিয়ে কখন যে ক্যামেরার বন্দী হয়ে যায় তা কিন্তু বলা মুশকিল। কারণ আমরা এমন কিছু কিছু দৃশ্য যা আমাদের প্রত্যেকটা মানুষের মনের মধ্যের তার অনুভূতি কিন্তু প্রত্যেকটা রকমের। তাই কার কাছে হয়তো একটা সুন্দর প্রজাপতি উঠছে সেটা তার কাছে একটা প্রিয় বিষয়, কারোর কাছে একটা লম্বা কোনো সিঁড়ি দেখা গেল যেটায় লতা পাতা জড়ানো, বেশ অনেকটা দূর যাচ্ছে এবং সেই সিঁড়িটা এন্ড পার্টটা দেখা যাচ্ছে না, সেটাও তার কাছে একটা স্পেশাল ব্যাপার। কিংবা কোথাও হাতের কাছেই মেঘ ভাসছে, সেটাও একটা ব্যাপার। তো এইভাবে বিভিন্ন রকমের মুহূর্তগুলো আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেগুলো এই খিচিকের মাধ্যমে আমাদের মনের আশাটা পূরণ হয়। তো আমাদের আড্ডা চলছে খিচিক নিয়ে, আর সত্যি কথা বলতে খিচিক এর উদ্দেশ্যে একটা কথাই বলবো, জীবনের ঝুঁকি নিয়ে অনেকে অনেক কাজ করেন, কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই যে সেই জীবনের ঝুঁকিটা যেন কোনো কঠিন বিপদ দেখে না আনে। কারণ এখন এই মুহূর্তে অনেকেই আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি যে বিভিন্ন জায়গায় তারা ছবি তুলছেন, এবং এমন কিছু জায়গা যে জায়গায় বারবার নিষেধ করা হচ্ছে, বন্ধুরা করছে কিংবা সেখানকার যারা চারপাশের লোক আছে তারাও করছেন, কিন্তু তাকে যেন সেই ছবিটা তুলে সোশ্যাল মিডিয়ায় ছাড়ার এবং লাইক কমেন্টসের প্রচুর প্রচুর আশায় কিংবা রিল বানানোর ক্ষেত্রে একটা বিরাট বড় এই ব্যাপারটা কাজ করে। সেক্ষেত্রে আমি বারবার রিকোয়েস্ট করছি এগুলো একটু কম করলে বরং ভালো হয়, কারণ এগুলো সত্যিই জীবনের ঝুঁকি তৈরি হচ্ছে এবং অনবরত কিন্তু এই ব্যাপারটাও কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। অবশ্যই ছবি তুলুন, অবশ্যই নতুন ছবির দাবি রাখে নতুন কিছু ভাবনা, নতুন কিছু ক্রিয়েটিভ কাজ, কিন্তু কখনোই জীবনের ঝুঁকি নিয়ে নয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। রেডিও বাংলা নেট ডট কমের পক্ষ থেকে তাদেরকে আমি বারবার অনুরোধ করছি, যারা এই জীবনের ঝুঁকি নিয়ে নিন, অবশ্যই নিন। কিছু ছবি আছে যেগুলো হয়তো একটু রিস্ক নিতে হয়, কিন্তু ভাববেন বারবার, একবার নয়, তিনবার, চারবার, পাঁচবার অবশ্যই ভেবে সেই জায়গায় পৌঁছবেন। অবশ্যই ওই যে বলে না, ফিরে আসার জায়গাটা ঠিকঠাক করে তাহলে এগুলোটা ভালো মাথায় রাখবেন। সঙ্গে থাকছি, আবারও ফিরে আসছি কয়েকটা গানের পর খিচিকের আড্ডা নিয়ে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা খিচিক নিয়ে, এবং আজকের এই আড্ডাটা শেষ করব একটা ছোট্ট অনুগল্প দিয়ে, যেটা আমি আগেও অনেকবার হয়তো বলেছি, কেউ কেউ হয়তো মিস করেছেন, এবং যারা কয়েকজন মিস করেছেন তাদের জন্যই আরও একবার বলবো। এবং তারা আমাকে এসএমএস করেছিলেন যে যদি ওইটা একবার শোনানো চায়, তো আজ সেটা শোনাবো। মলয় হালদারের লেখা ছবি, কিন্তু তার আগে বলি এই শো শেষের পর অবশ্যই জানাতে ভুলবেন না আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। 4475039657122 তে অবশ্যই জানাবেন আজকের এই শো খেচিক আপনাদের কেমন লেগেছে। আর কথা নয়, শেষ করব মলয় হালদারের লেখা অনুগল্প ছবি দিয়ে। বাইরে না অজোরে বৃষ্টি পড়ছে, দাঁড়ান আমি একটু জানলাটা খুলে দিই। দেখছেন বাইরে কিরকম অজোরে বৃষ্টি পড়ছে? তাকান তাকান তাকান, ওই দেখুন ইলেকট্রিক তার বেয়ে কিরকম জলেদের একমুখী দৌড়। দেখুন ওই দেখুন একরাশ বাদলা পোকা কেমন উঠছে। আরে কোথেকে একটা বুলবুলি পাখি উড়ে আসছে না? হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আসছে আসছে, উড়ে আসছে আসছে। এই বস বস বস বস, এই বসেছে বসেছে বসেছে বসেছে, চুপ চুপ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ওই দেখুন একটা করে পোকা ধরছে, আবার আবার তারে এসে বসছে। আরে পাখিটা আর উড়ছে না কেন? ও আচ্ছা, পালকে মুখ গুঁজে ধ্যানে বসলেন মহারাজ, বাহ দারুণ তো। ইরে পাখিটা ধ্যান মাংছে মনে হচ্ছে, টানা ছাপটাচ্ছে। দেখুন দেখুন দেখুন কিরকম অজস্র জলবিন্দুতে কেমন একটা কুয়াশার বিভ্রম। দেখুন যা, পাখিটা উড়ে চলে গেল। এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বাতলা পোকাগুলো উঠছে। আচ্ছা এই যে ছবিটা আপনারা দেখলেন, এই ছবিটা থেকে কিছু কি পাওয়া গেল, কি মনে হচ্ছে বলুন তো আপনাদের? আচ্ছা বেশ বেশ, আপনাদের আপনাদের ভাবাবো না, কি পাওয়া গেল বলুন তো? যেটা পাওয়া গেল সেটা হচ্ছে সুখ। হ্যাঁ আসলে সুখ কখনো খুঁজতে নেই, সুখ না চিনতে হয়।

আজ এমন আরেকটা বিষয় নিয়ে আড্ডা মারবো যেটা কিন্তু ভীষণ নস্টালজিক। হ্যাঁ, তবে এখনও আমরা সেটা ফলো আপ করি। সেটা হলো শীতের পিকনিক, চড়ুই ভাতি, মানে সেই ফ্যামিলির সঙ্গে বাড়ির ছাদে হোক কিংবা কোনো একটা স্পট ভাড়া করে আমরা আজও চড়ুই ভাতি কিংবা পিকনিকটা সেরেই ফেলি। আপনার যদি এমন কোনো স্পেশাল গল্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +7475039657121-এ। আপাতত তিনটি গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ছোটবেলা না অনেক বেশি প্রেশিয়াস ছিল পিকনিকের দিনগুলো, কারণ আমরা স্কুলে পিকনিক করতাম। প্রত্যেকটা বন্ধু কিছু না কিছু ইনগ্রিডিয়েন্টস আনতো আর সবাই মিলে টিফিন টাইমে জম্পেশ একটা পিকনিক হতো। সেই পিকনিকের স্বাদটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ছিল, মানে এখনও আমি কথা বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। আজ সময় আছে, পয়সা আছে, কিন্তু ওই ধৈর্যটা নেই, মানে সবাই মিলে পিকনিক করার টাইমটা নেই। হারিয়ে গেছে অনেক বন্ধু, হারিয়ে গেছে অনেক আপনজন। আপনারা যদি পিকনিক নিয়ে কিংবা চড়ুই ভাতি নিয়ে কোনো রকম স্পেশাল গপ্প থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন, +7475039657123। আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, চড়ুই ভাতি বলতে আর একটা ইন্টারেস্টিং ঘটনা ভীষণ মনে পড়ে যায়। সেটা হলো পরিবারের সকলের সাথে জোট বেঁধে পিকনিক করতে যাওয়া, কাক ভোরে উঠে পিকনিক স্পটে পৌঁছানো এবং রান্না বান্নার সব সরঞ্জাম নিয়ে একেবারে হাজির হওয়া এবং যেতে না যেতেই জল খাবারে ডুবে যাওয়া এবং ব্যাডমিন্টন ক্রিকেট সব কিছু খেলা, মানে পিকনিকটা না দারুণ মজাদার। সেই ফাইনাল যখন রান্নাবান্নাটা শেষ হতো আর সবাই মিলে পাত পেরে খেতে বসতাম, সেটা কিন্তু একটা দারুণ মজাদার ব্যাপার ছিল। এমন কোনো গপ্প থাকলে চটপট শেয়ার করেই ফেলুন না +747503965712 তে। আপাতত গানগুলো শুনে নিন, ফিরছি গানের বিরতির পর।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শীত তো পড়েই গেল, তাহলে পিকনিকটা শুরু করেই ফেলুন। ছোটবেলায় যখন এক্সাম শেষ হয়ে যেত তখন বাড়িতে সব কাজিনরা আসতো এবং আমরা সকল বাচ্চারা মিলে পিকনিক করতাম। কখনো খেলনা বাটি সাজিয়ে আমরা পিকনিক করতে বসতাম, এখন যেটা মিনিয়েচার হিসেবে পরিচিত। আর কখনো নিজেরা মিলে বড়দের টুকটাক সাহায্য নিয়ে আমরা পিকনিক করতাম। এইটা ছিল ছোটবেলার পিকনিকের দারুণ মজাদার একটা বিষয়। আরও গপ্প আছে, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কম।

0: প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গ
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ভাইবস যদি একবার মিলে যায় বড়বেলার বন্ধুদের সঙ্গে, কিংবা ছোটবেলার বেশ কিছু বন্ধু যদি টিকে যায় বড়বেলা অবধি, তাহলে তাদের সাথে পিকনিকটা বেশ জমে যায়। ছোটবেলার বন্ধুদের সঙ্গে যারা একসঙ্গে বেড়ে উঠেছি আমরা, তাদের সঙ্গে পিকনিক গেছিলাম এবং ভীষণ মজা হয়েছিল। পিকনিকের মেন উদ্দেশ্য তো হলো খেলাধুলো, এবং সব থেকে মেইন যেটা সেটা হলো একসাথে মিলে পাত পেরে খেতে বসা। এবং সেই খেতে বসে আমরা যেভাবে সকলের পাত থেকে সবাই খাবার ছিনিয়ে নিয়ে খাচ্ছিলাম, সেটা না ভীষণ ইন্টারেস্টিং ছিল। এবং লোকজন দেখে ভাবছিল যে এরা নিশ্চয়ই একেবারে চাইল্ডহুড ফ্রেন্ড, নাহলে এই বন্ডিংটা হতে পারে না। এরকম প্রচুর গপ্প আছে, প্রচুর আড্ডাও আছে। আগামী সোমবার আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি.com। মন যখন নির্দেশ,
1: এতটা পথ পেরিয়ে।

দেশ বললে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বড় একটা জায়গা। দেশ সত্যিই বড়, কিন্তু যদি আমরা আয়তনের দিক দিয়ে বিচার করি সেখানে কিন্তু বহু ছোট ছোট দেশ রয়েছে সারা পৃথিবী জুড়ে। আর সেই রকমই কিছু ছোট ছোট দেশের গল্প আজ আমাদের পপকর্নের আড্ডায় থাকবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা এই যে বিভিন্ন দেশের গল্প করব, সেখানেই প্রথমেই বলতে হয় ইউরোপ মহাদেশের কথা। এটি এমন একটি মহাদেশ যেখানে যার পাশে রয়েছে এইরকমই ক্ষুদ্রতম এবং বৃহত্তম দেশ, যেমন রাশিয়া, বৃহত্তম দেশ সারা পৃথিবীতে, যা ইউরোপ এবং এশিয়ার জুড়ে একেবারে বিস্তৃত হয়ে রয়েছে, যার মধ্যে রয়েছে 11টা টাইম জোন আর 14টা দেশ রাশিয়ার সাথে সীমানা ভাগ করে নিয়েছে। এতটাই বিশাল এই রাশিয়া দেশটি। এছাড়া আমরা যখন আজকে ছোট ছোট দেশের গল্প বলছি, সেখানে আয়তনের দিক থেকে এইরকমই কিছু ছোট্ট দেশের গল্প শেয়ার করব আপনার সঙ্গে। তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হারিয়ে

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ছোট্ট ছোট্ট দেশ, আর সেই সব দেশের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বিভিন্ন ছোট্ট ছোট্ট দেশের গল্প করছি, তার মধ্যে প্রথমেই যে দেশটির কথা আপনার সঙ্গে শেয়ার করব, তার নাম সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে। এই দেশটি গিনি উপসাগরে বিষুবরেখার উপরে অবস্থিত। মধ্য আফ্রিকার এই দেশটি একটি আইল্যান্ড কান্ট্রি, মাত্র 372 বর্গ মাইলের আয়তন, সুতরাং বোঝাই যাচ্ছে কত ছোট্ট এই দেশটি। আর এই দেশ জুড়ে রয়েছে অনন্য সব উদ্ভিদ এবং অনন্য সব প্রজাতি, আর এই কারণেই, এই বৈচিত্র্যের কারণেই এই দেশটিকে বলা হয় আফ্রিকান গ্যালোপাগোস। আফ্রিকান গ্যালোপাগোস নামেই পরিচিত এই সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে দেশটি। এছাড়াও রয়েছে আরো ছোট্ট ছোট্ট দেশ, আর সেই সব দেশের গল্প শেয়ার করব আপনার সঙ্গে, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: ক্লাস, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
5: Hold on, miss. 2055, we'll be grown up by then.
6: We're not having that, are we?
7: No.
8: Oi, hear that? It's water and cans.
9: And fix those drips and drops.
10: And take shorter showers, yeah?
11: Because when we work together, it all adds up.
12: So come on, you lot. Search Let's Save Water.
13: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের আয়তনের দিক থেকে ক্ষুদ্র দেশগুলিকে নিয়ে, যেখানে এখন আমি আপনার সঙ্গে যে দেশটির কথা শেয়ার করব তার নাম ডমিনিকা। ডমিনিকার আয়তন মাত্র 290 বর্গমাইল, সুতরাং বোঝা যাচ্ছে কত ছোট্ট এই দেশটি। আর এই ডমিনিকাতে রয়েছে রেন ফরেস্ট, রয়েছে হট স্প্রিং, রয়েছে 9টি আগ্নেয়গিরি। আর এবার যেই দেশটির কথা বলবো তার নাম সেন্ট লুসিয়া। সেন্ট লুসিয়ার যেটা ল্যান্ড এরিয়া সেটা মাত্র 238 বর্গমাইল, এতটাই ছোট্ট আয়তনের দিক থেকে এই দেশটি। তবে সেন্ট লুসিয়াতে আকর্ষণের কিন্তু অনেক জায়গা রয়েছে, রয়েছে সালফার স্প্রিং, মাডবাত থেকে শুরু করে সুউচ্চ পিটন মাউন্টেন, এইরকমই আরো ছোট্ট ছোট্ট আয়তনের দিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দেশ রয়েছে, জানবো তাদের কথাও। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্ন নিয়ে আমরা কথা বলছি বিশ্বের আয়তনের দিক থেকে ছোট ছোট দেশগুলোকে নিয়ে, আর সেখানেই উঠে এলো বিভিন্ন দেশের কথা। এখন আমি আপনার সঙ্গে যে দেশটির কথা বলবো সেটি ইউরোপের ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে অন্যতম, লাক্সেমবার্গ। ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামের সীমানা ঘেরা এই দেশটি, আর তার আয়তন মাত্র 998 বর্গ মাইল। আর এইভাবেই আমাদের আজকের এই যে আমাদের বিশ্বের আয়তনের দিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলোর যে গল্প, সেই গল্প এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে দেখা হবে আগামীকাল থেকে একই সময়, আবার চলে আসব আমাদের পপকর্ন নিয়ে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown-ups by then.
5: We're not having that, are we?
6: No.
7: Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: বাঙালি মানি ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানি ভাত খুম। বাঙালি মানি ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানি ইলিশ চিংড়ি ডিবেট। বাঙালি মানি মন ভালো করা বাংলা গান।
13: কি লিখি তোমায় প্রিয়তম,
12: সে গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়। সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: আয় রে আয় আয় রে আয় আয় রে বোঝায় হাড়ি হাড়ি মন্ডা মিঠাই কাড়ি কাড়ি যায় মিহিদানা পুলি পিঠে জিবে গজা মিঠে মিঠে আছে যত সেরা মিষ্টি আসে দেখো এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি ও রে।
1: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
6: ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি, একই মাটির ওপর অন্য দিকে দিগন্ত, অন্য শস্য অন্য রকম ফুল ফুটন্ত। ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি,

অন্য সময় অসুখে বার ইচ্ছে করে, আমার দেশে সবার দেশে সবার ঘরে, ঘরে এবং বাইরে সময় অন্য হবে, অন্যরকম দিনগুলো যে আসবে কবে ইচ্ছে করে।

0: আকাশ দেখি, ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি, ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি, ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলদের রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান। এভাবে গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: বেশ তো।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাতাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন

0: radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

খুব ছোটবেলায় একটা প্রবাদ শুনেছিলাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তারপর যত দিন গেছে তত বুঝতে পেরেছি যে এই প্রবাদটা কি অমোঘ সত্যি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেটা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে এই প্রবাদটি নিয়েই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ইহ জগতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে বুঝলেন, যেগুলো দেখার পরে আমার জাস্ট এই কথাটাই মনে হয়েছে যে ভাবিয়া করিও কাজ এবং করিয়া ভাবিও না। তো সেরকমই কিছু ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

নেত্রী সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি।

0: চলবেই, দাগ দাগ দাগ দাগ চলবেই, শুধু কলজেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এত রাত্রি, শুধু কলজেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এত রাত্রি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি।
1: প্রেম জিনিসটা খুব ভালো, বুঝলেন? প্রেম জিনিসটা শরীর এবং মন দুটোর পক্ষেই খুবই ভালো, এ কথা আমি বলছি না, বলেছেন মহানায়ক তার মৌচাক সিনেমায়। তবে এই প্রেমের সঙ্গে কিন্তু আরও একটা ব্যাপার জড়িত, সেটা হলো, আচ্ছা আচ্ছা বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আজকে আপনাকে বলছি একটা প্রাচীন প্রবাদের কথা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো এই যে প্রেম ব্যাপারটা বললাম, এই প্রেম ব্যাপারটা করতে গেলে কিন্তু আপনাকে একটা জিনিসে মায়া ত্যাগ করতে হবে, সেটা হলো পকেট। আগে হ্যাঁ হ্যাঁ পকেট, মানে আপনি যদি বলে একটু কৃপণ টাইপের হন, তাহলে প্রেম জিনিসটা কিন্তু আপনার জন্য নয়, কারণ একই সঙ্গে আপনি পকেটের কথা ভাববেন আবার প্রেমের কথাও ভাববেন, দুটো কোনো মতেই চলতে পারে না। কাজেই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি আর করতে থাকব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

প্রেম জিনিসটা যেরকম ভেবেচিন্তে করার মতন জিনিস, ব্রেকআপ জিনিসটাও কিন্তু একটু ভাবিয়া চিন্তিয়া কাজ করিবার মতন জিনিসই বটে। তো রেডিও বাংলানাইট.কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই ব্যাপারটিকে নিয়ে, অর্থাৎ এই কথাটাই বিভিন্ন ঘটনার পরে মনে হয়েছে। তো যে কথা বলছিলাম যে প্রেম জিনিসটাও অত্যন্ত গোলমেলে এবং ব্রেকআপ জিনিসটা তো আরও বেশি গোলমেলে। আর ব্রেকআপ খুব ভাবনা চিন্তা করে করতে হয়, না হলে যে কি কেস হয়ে যায় কে জানে। এই দেখুন না, আমার এক বন্ধু কিছুদিন আগেই চাকরি পেল, বুঝলেন, মানে খুব ভাবনা চিন্তা করে করতে হয়, না হলে যে কি কেস হয়ে যায় কে জানে। এই দেখুন না, আমার এক বন্ধু কিছুদিন আগেই

রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছের আনার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই ব্যাপারটি নিয়েই আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছের আনা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনার বাড়িতে কি পোষ্য সারমেয় আছে? মানে পাতি বাংলায় বলতে গেলে পেট ডগি আছে কি? তাহলে কিন্তু একটু সামলে তাকে বকবেন, বুঝলেন? না হলে ব্যাপারটা একটু অন্য দিকে চলে যেতে পারে।
1: তো Radio Bangla.com-এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। বিভিন্ন ঘটনার পরে আমার জাস্ট এই কথাটাই মনে হয়েছে, সেরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে আমার এক বন্ধু আছে, তার বাড়িতে একটি পেট ডগি বর্তমান এবং তার স্পিসিস হচ্ছে ল্যাব্রেডার। ঘটনাচক্রে আমার বন্ধু সেই ল্যাব্রেডারকে একদিন খুব বকান বকেছিল, কারণ কিছু একটা সেই ল্যাব্রেডার চিবিয়ে ফেলেছিল আর কি। তার ফলটা কি হয়েছিল জানেন? সেই রাতেই তার বাড়িতে চুরি হয়। চোরেরা বাড়ির জানলার গ্রিল কেটে সমস্ত কিছু সাফ করে নিয়ে গিয়েছিল তার সেই পেট ডগির সামনে দিয়ে, অর্থাৎ তার সেই পেট ল্যাব্রেডারের সামনে দিয়ে। এবং তার সেই পোষ্য সারমেয় ব্যাপারটা চুপচাপ দেখেছিল, একবার চিৎকার পর্যন্ত করেনি। তার কারণ জানেন কি? তার কারণ হচ্ছে তাকে সেই দিনই বকা হয়েছিল। কাজেই বলছিলাম না যে একটু ভাবনা চিন্তা করে আপনার পেট ডগিকে বকবেন, বুঝলেন? এক্ষেত্রেও ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তো Radio Bangla.com-এ এই অমোঘ সত্যিটাকে নিয়েই আমাদের আড্ডাটা আজকে জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন Radio Bangla.com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লোকে কত কিছুই তো পোষে, কেউ খরগোশ পোষে, কেউ বিড়াল পোষে, কেউ কুকুর পোষে, কিন্তু আমার চেনা পরিচিত এক ব্যক্তি, তিনি গিনিপিগ পুষেছিলেন, মানে তার খুব শখ হয়েছিল গিনিপিগ পোষার, সেই জন্য একজোড়া গিনিপিগ বাড়িতে নিয়ে এসেছিলেন। তার ফলোটা হয়েছিল একটু অন্যরকম, মানে গিনিপিগ যে দ্রুততায় বংশ বিস্তার করে সেটা ভাবাটাও একটু মুশকিল আর কি। ফলশ্রুতিতে ব্যাপারটা হয়েছিল যে বছরখানেক ঘুরতে ঘুরতেই তার বাড়িতে এত গিনিপিগে ছয়লাভ হয়ে গিয়েছিল যে ভদ্রলোক কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। আর এই ব্যাপারটা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো কেমন লাগলো বলুন তো আপনার এই আড্ডাটা, জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglanei.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি এবং অবশ্যই ভালো কথা হবে, গান হবে, আর তার সাথে সাথে এই যে এক ঘন্টার আড্ডায় কিছু কথা, যে কথাগুলো আমি জানি সেগুলো আপনার সাথে শেয়ার করব, বা কিছু কথা যেটা আপনি জানেন সেটা আমার সাথে শেয়ার করবেন। যাই হোক, যেভাবেই হোক আমাদের গল্প চলবে এবং আড্ডা চলবে এক ঘন্টা। ভালো ভালো গান রেখেছি আপনার জন্য সাজিয়ে, তাই বেশি কথা না বলে আড্ডার কাছে ফেরা যাক। আর একটা ছোট গানের ব্রেক নিয়ে ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলা নিয়ে ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

জানুয়ারি আটায় বা এর আগে যারা আমরা ফুল ভালোবাসি তারা জানি, ফুল মানে হচ্ছে একটা খুবই মিষ্টি এবং যেটা খুবই নির্মম, আর যেটার মধ্যে কোনো রকম কি বলবো খারাপ বা কোনো কলুষিত কিছু নেই, যেটা খুবই স্নিগ্ধ। এবং ফুল বলতেই যেটা আরেকটা কথা মনে আসে সেটা হচ্ছে ভীষণই ভালো একটা গন্ধ। কিন্তু আপনি কি জানেন আমাদের বিশ্বের বৃহত্তম ফুলের নাম কি? যদি জানেন তাহলে নিশ্চয়ই জানেন যে সেই ফুলে থেকে কোনো সুগন্ধ বের হয় না, বেরোয় অনেক দুর্গন্ধ। সেই ফুল নিয়ে কথা বলবো রেডিও বাংলানেই .com-এ, তাই অবশ্যই লাস্ট অবধি আপনাকে চাই আর শুনতে থাকুন রেডিও বাংলানেই .com যখন ফিরত দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, Gila, if water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot, search Let's Save Water.
11: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের বিশ্বের সবচেয়ে বৃহত্তম ফুল যদি কিছু থাকে তার নাম হচ্ছে র্যাফলেশিয়া আরনল্ডি। এবং এই যে র্যাফলেশিয়া আরনল্ডি এর কথা বলছি, সেটা ইন্দোনেশিয়ার জাতীয় ফুল। আর তার সাথে সাথে বলি যে এটি একটি পরজীবী উদ্ভিদ। অন্যান্য গাছে যেমন কাণ্ড থাকে, পাতা থাকে, শিকড় থাকে, এই র্যাফলেশিয়ার কিন্তু একদমই নেই। এবং র্যাফলেশিয়া গাছ নিজে খাদ্য তৈরি করতে পারে না। আর তার সাথে সাথে অবশ্যই যেটা সবচেয়ে অবাক হওয়ার ব্যাপার, সেটা হচ্ছে যেই ফুলে গন্ধ নেই সেটা তো একটা কথা, কিন্তু দুর্গন্ধ সেই ফুলে আছে, এবং সেই ফুলের নামই হচ্ছে র্যাফলেশিয়া।

0: কোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেই .com-এ আজকে আমরা কথা বলছি বিশ্বের বৃহত্তম ফুল নিয়ে, এবং সেটা অবশ্যই বিলুপ্তির পথে। আমরা কথা বলছি রাফলেশিয়া আর নলডি নিয়ে, এবং তার সাথে সাথে অবশ্যই বলি যে ফুলে তো গন্ধ নেই আমরা জানি, কিন্তু এই ফুলে দুর্গন্ধ, আর এমনই দুর্গন্ধ যেটা পচা মাংসের বা পচা গলা প্রাণীর গন্ধের সাথে তুলনা করা হয়। এবং এই যে বৈশিষ্ট্য, সেই কারণেই ইন্দোনেশিয়ান ভাষায় একে বলা হয় বুঙ্গা বাঙ্কাই, অর্থাৎ মৃতদেহ ফুল। আবার অনেকে পদ্মা রাক্ষসও বলে থাকেন, আর এর অর্থ হচ্ছে দৈত্য বা দানব ফুল। ভাবা যায়, অ্যাকচুয়ালি এই যে রাফলেশিয়া, সেখানে সালফার থাকে, সালফার থাকার কারণেই পচা গন্ধ তৈরি হয়। এবং এই যে ফুলের পচা যে গন্ধটা, যেটা মাংসের পচা মাংসের সাথে তুলনা করা হয়, সেই গন্ধটা নাকি ক্যারিয়ান মাছিকে ভীষণভাবে আকৃষ্ট করে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

radiobangali.com-এ আজকে একটা অদ্ভুত আমরা জিনিস জানছি। এই যে রাফ্লেশিয়া আর্নল্ডির কথা বারবার করে বলছি, এটি একটি ছোট্ট বাদামি কুড়ি বা মুকুল তৈরি হয়, কিন্তু এই তৈরি হতে কতক্ষণ সময় লাগে জানেন? 18 মাস, এবং মুকুলটি পরিপক্ক হতে আরও 6 থেকে 9 মাস লেগে যায়, এবং কুড়ি থেকে ফুল ফুটতে মোটামুটি লাগে 2 থেকে 3 বছর, মানে 2.5 বছর 3 বছর বলা যেতে পারে, এবং ফুলটি মাত্র 5 থেকে 7 দিন খোলা অবস্থায় থাকে। এই যে দৈত্য বা দানব ফুল, এই ফুলটা আমরা দেখলে ভয় পেয়ে যাবো না তো? ভয় পাবো কি না জানি না, কিন্তু সেখানে হয়তো আমরা গন্ধের জন্য টিকতে পারবো না। যাই হোক, বিশ্বে এরকম অনেক নানান জিনিসপত্র আছে, নানান অবাক করা জিনিসপত্র আছে, যেগুলো হয়তো আমরা জানি না বা হদিশ পাইনি, আর সেগুলো অবশ্যই বিলুপ্তির পথে। radiobangali.com-এ আজকে তাই জন্য শেয়ার করলাম আপনার সঙ্গে বিশ্বের বৃহত্তম ফুল রাফ্লেশিয়া আর্নল্ডির কথা। কেমন লাগলো প্লিজ জানাবেন, আর তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobangali.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.কম, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সোম থেকে শুক্র এভাবেই আমরা কিন্তু আড্ডা এগিয়ে নিয়ে চলি, আর আজও সেইভাবেই আপনি আর আমি আমরা একসঙ্গে আড্ডা মারতে মারতে সময়টাকে কাটিয়ে দেব। আর আজকের এই এক ঘন্টার আসর জমে উঠবে ছবির কথা নিয়ে। হ্যাঁ, মানে এই ছবি মানে নিজের ভালো লাগার জায়গা থেকে ছবি, আর সেই ছবি তোলা ছবি। মানে বুঝতেই পারছেন আমাদের মনের মধ্যে যে একটা আয়না থাকে, সেই আয়নার প্রতিফলিত হওয়ার রূপটাই দেখা যায় যখন আমি কি ভাবছি দূরের একটা সিনারি বা দূরের একটা সুন্দর ফ্রেম, সেই ফ্রেমটা কিন্তু আমার চোখ দিয়ে মন দিয়ে কোথাও একটা মিলেমিশে খিচিক করে একটা শব্দ হয়, আর তাতেই আমাদের মনের মধ্যে একটা তৃপ্তি লাভ হয়। আর সেই ছবিটা যখন আমরা ক্যামেরায় যারা তুলি ক্যামেরায় দেখি কিংবা মোবাইলের যে স্ক্রিনে যখন তুলি, হ্যাঁ তাতেও আমরা যখন দেখি একটা অন্যরকম অনুভূতি হয়, এবং ছবিটা যখন ভালো হয় বা আরও সুন্দর তোলার অপেক্ষা কিন্তু আমাদের মধ্যে জারি থাকে, আর এটা আমাদের ভালো লাগার নেশা। আজকের এই খিচিক দিয়ে আমাদের আড্ডার এক ঘন্টা কাটাবো, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর চটপট আজকের এই গান মুসাফিরে খিচিকের আড্ডা নিয়ে। এখন গান

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল একটা গান মুসাফিরে খিচিক নিয়ে আমি শৌভিক। তো একটা সময় মাঝে মধ্যে আমার এরকম ব্যাপারটা হতো, যারা ওই অনবরত সেলফি তুলতো তাদের ক্ষেত্রে আমার একটাই মনে হতো যে কেন এত সেলফি তুলে বেড়াচ্ছে। এবং আমার যেটা মনে হয় বারবারই যে একটা ছবি কিন্তু যথেষ্ট, প্রচুর প্রচুর ছবি, প্রচুর প্রচুরে অনেকে আছেন যারা চোখ দিয়ে যে একটা সুন্দর অনুভূতি, একটা সুন্দর মুহূর্তকে ধরে রাখা যায়, হ্যাঁ এটা অবশ্যই একটা কি দুটো স্ন্যাপ বা আরও কিছু সেটা ধরে রাখা যায়, কিন্তু অনবরত এই যদি ছবি ছবি ছবি ছবির মধ্যে একটা ব্যাপারটা থাকে তাহলে কিন্তু ঘোরা বা সেই মুহূর্তটাকে এনজয় করার মুহূর্তটাই নষ্ট হয়ে যায়। আমার কাছে কিন্তু এটাই মনে হয়। এবং অবশ্যই ছবি তোলা উচিত, অবশ্যই সেলফি তোলা উচিত, কিন্তু সেটা বেশি পরিমাণে নয়। কারণ এই যে সেলফিটা আমি তুলবো আজকে, এটা যদি 10 বছর পরেও আমি দেখি আমার সেই মুহূর্তটার কথা মনে পড়ে যাবে। আর এটা তো সত্যিই মানতে হবে, মুহূর্ত একবারই হয়, বারবার হয় না। তাই এই বারবার যখন হয় না তখন তাকে আমাকে কিছু একটাভাবে ধরে রাখতে হবে, আর সেই ধরে রাখার কাজটা অবশ্যই মোবাইল করেন, আমাদের মুঠোফোন সেই ব্যাপারটা কিন্তু অনেকটা এগিয়ে দিয়েছে। এবং আমাদের এই মোবাইলের কারণেই কিন্তু আমরা নিজেদেরকে খুব সব সরলভাবে বেঁধে রাখতে পারি, খুশিতে রাখতে পারি এবং মানুষকেও আনন্দ দিতে পারি। কারণ একসঙ্গে বন্ধুরা মিলে একসঙ্গে হওয়ার যে মুহূর্তটা, সেটা কিন্তু এই সেলফির মাধ্যমে সুন্দরভাবে একটা কি দুটো কি তিনটে কি পাঁচটা, এর বেশি হয়তো নয়, তাতেই কিন্তু বেঁধে রাখতে পারলে মনে হয় ভালো হয়। অনবরত ছবি ছবি ছবির মধ্যে কিন্তু সেই অনুভূতিটা হারিয়ে যায়। ভাববেন তো আমি কি যথাযথ বললাম? আমার মনে হচ্ছে আমার এই কথার সঙ্গে আপনিও একমত হবেন। ভালো থাকুন, জুড়ে থাকুন, ফিরে আসছি কয়েক গানের পর আবার আজকের এই খিচিকের আড্ডা নিয়ে, শুধুমাত্র গান।

রেডিও বাংলালে ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। আর শুনলাম কয়েকটা অসাধারণ গান, তাই না কি? একদম অন্য জায়গায় পৌঁছে গেছি না? হ্যাঁ, কিছুটা মনে হচ্ছে একটু অন্যরকম ফিল হচ্ছে। চলুন আবার একটু ছবির কথা নিয়ে আড্ডা হোক। আর আমরা যারা ছবি তুলতে ভালোবাসি, তাদের কাছে রোদ, জল, ঝড়, বৃষ্টি কোনো কিছুতেই বাদ সারে না, আর এটাই স্বাভাবিক ব্যাপার। কারণ আমার মনে আছে, আমি যখন প্রথম ক্যামেরা কিনেছিলাম, ওই দুর্গাপুজো, কলকাতার দুর্গাপুজোর ছবি তুলো বলে বেরিয়ে পড়েছিলাম, আর সেখানে প্রচণ্ড সেদিনকে মুষলধারে বৃষ্টি পড়ছে, সেটা সম্ভবত দশমীর দিন। এবার প্রশ্ন আসতেই পারে, কেন তুমি সপ্তমীতে কিনলে না, কেন তুমি ষষ্ঠীতে কিনলে না? আসলে ব্যাপারটা এরকম একটা সময় ছিল যখন ওই টাকা জমিয়ে জমিয়ে একটা জায়গায় যখন পৌঁছাই, আমি নিশ্চিত যে সপ্তমী, অষ্টমী, নবমীর এই বেশ কিছু জায়গা থেকে টাকা পয়সা হ্যান ত্যান পাওয়া, সেইটার জমিয়ে আমি দশমীতেই একমাত্র কিনতে পারবো, তাই সেটাও কিনেও ছিলাম। এবং কেনার পর একটা অদ্ভুত ফিলিংস হয়েছিল যখন সেই ক্যামেরাটা হাতে পাই, একটা এমন একটা জিনিস মনে হলো আমি হাতে পেলাম, যেটা মনে হচ্ছে আমি একটা ইন্সপিরেশান আমার মধ্যে কাজ করলো। এবং আমার মনে আছে আমি যখন প্রথম বেরোই এই দুর্গাপুজোর ছবিটা তুলতে, তখন প্রচল তারে বৃষ্টি পড়ছে, দশমীর সকাল, উত্তর কলকাতার বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের ছবিটা তুলতে, তখন প্রচল তারে বৃষ্টি পড়ছে, দশমীর সকাল, উত্তর কলকাতার

প্রথম ব্যাপারটা প্রথমেই থাকে, আর ওই সব কিছুর আগেই যেটা ব্যাপারটা থাকে, একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম ভালো লাগা। তো যাই হোক, এই ভালো লাগাটুকুটা প্রত্যেকের মধ্যে জারি থাকুক। আমরা সবাই ছবি তুলি, আর যে হয়তো ছবি কখনো তোলেননি বা মনে হয় পারবো কি পারবো না, পারবেন। ছবি এমন একটা জিনিস, প্রথমবারটা একটু অন্যরকম হবে, দ্বিতীয়বারটা আরেকটু অন্যরকম হবে, তৃতীয়বারটায় আপনি হয়তো দেখবেন একটা দুর্দান্ত ছবি তুলে ফেললেন। হয়তো আপনি কখনো ছবি তোলেননি, কিন্তু আপনার মন বলছে এই জায়গার এই সুন্দর একটা মুহূর্ত, এই ছবিটা কিন্তু দারুণ হবে, হয়েও যাবে, তাই পিছিয়ে নয়। যদি ছবি তুলতে ইচ্ছে থাকে, না কোনো দিন তোলা হাতের জাদু কিন্তু ম্যাজিক দেখাতেই পারে। সঙ্গে থাকুন, আবারও ফিরছি।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আর চলছে এই মুহূর্তে গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি সৌভিক। আর এভাবেই আমাদের আড্ডা কিন্তু তত্তর করে এগিয়ে চলছে, এবং সত্যি কথা বলতে মনের মধ্যে যে একটা হালকা ঝিলিক, সেই ঝিলিকটা চোখ দিয়ে টুক করে বেরিয়ে কখন যে ক্যামেরার বন্দি হয়ে যায় তা কিন্তু বলা মুশকিল। কারণ আমরা এমন কিছু কিছু দৃশ্য যা আমাদের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কার অনুভূতি কিন্তু প্রত্যেকটা রকমের। তাই কার কাছে হয়তো একটা সুন্দর প্রজাপতি উঠছে সেটা তার কাছে একটা প্রিয় বিষয়, কারোর কাছে একটা লম্বা কোনো সিঁড়ি দেখা গেল যেটায় লতা পাতা জড়ানো, বেশ অনেকটা দূর যাচ্ছে এবং সেই সিঁড়িটা এন্ড পার্টটা দেখা যাচ্ছে না, সেটাও তার কাছে একটা স্পেশাল ব্যাপার। কিংবা কোথাও হাতের কাছেই মেঘ ভাসছে, সেটাও একটা ব্যাপার। তো এইভাবে বিভিন্ন রকমের মুহূর্তগুলো আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেগুলো এই খিচিকের মাধ্যমে আমাদের মনের আশাটা পূরণ হয়। তো আমাদের আড্ডা চলছে খিচিক নিয়ে, আর সত্যি কথা বলতে খিচিক এর উদ্দেশ্যে একটা কথাই বলবো, জীবনের ঝুঁকি নিয়ে অনেকে অনেক কাজ করেন, কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই যে সেই জীবনের ঝুঁকিটা যেন কোনো কঠিন বিপদ ডেকে না আনে। কারণ এখন এই মুহূর্তে অনেকেই আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি যে বিভিন্ন জায়গায় তারা ছবি তুলছেন, এবং এমন কিছু জায়গায় যে জায়গায় বারবার নিষেধ করা হচ্ছে, বন্ধুরা করছে কিংবা সেখানকার যারা চারপাশের লোক আছে তারাও করছেন, কিন্তু তাকে যেন সেই ছবিটা তুলে সোশ্যাল মিডিয়ায় ছাড়ার এবং লাইক কমেন্টসের প্রচুর প্রচুর আশায় কিংবা রিল বানানোর ক্ষেত্রে একটা বিরাট বড় এই ব্যাপারটা কাজ করে। সেক্ষেত্রে আমি বারবার রিকোয়েস্ট করছি এগুলো একটু কম করলে বরং ভালো হয়, কারণ এগুলো সত্যি জীবনের ঝুঁকি তৈরি হচ্ছে এবং অনবরত কিন্তু এই ব্যাপারটাও কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। অবশ্যই ছবি তুলুন, অবশ্যই নতুন ছবির দাবি রাখে নতুন কিছু ভাবনা, নতুন কিছু ক্রিয়েটিভ কাজ, কিন্তু কখনোই জীবনের ঝুঁকি নিয়ে নয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। রেডিও বাংলা নেট ডট কমের পক্ষ থেকে তাদেরকে আমি বারবার অনুরোধ করছি, যারা এই জীবনের ঝুঁকি নিয়ে নিন অবশ্যই নিন, কিছু ছবি আছে যেগুলো হয়তো একটু রিস্ক নিতে হয়, কিন্তু ভাববেন বারবার, একবার নয় তিনবার চারবার পাঁচবার অবশ্যই ভেবে সেই জায়গায় পৌঁছবেন। অবশ্যই ওই যে বলে না ফিরে আসার জায়গাটা ঠিকঠাক করে তাহলে এগুনোটা ভালো, মাথায় রাখবেন। সঙ্গে থাকছি, আবারও ফিরে আসছি কয়েকটা গানের পর খিচিকের আড্ডা নিয়ে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালোই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো আর আকাশেই উড়ি,
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা খিচিক নিয়ে, এবং আজকের এই আড্ডাটা শেষ করবো একটা ছোট্ট অনুগল্প দিয়ে, যেটা আমি আগেও অনেকবার হয়তো বলেছি, কেউ কেউ হয়তো মিস করেছেন এবং যারা কয়েকজন মিস করেছেন তাদের জন্যই আরও একবার বলবো। এবং তারা আমাকে SMS করেছিলেন যে যদি ওইটা একবার শোনানো চায়, তো আজ সেটা শোনাবো। মলয় হালদারের লেখা ছবি, কিন্তু তার আগে বলি এই শো শেষের পর অবশ্যই জানাতে ভুলবেন না আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। 4475039657 12 অবশ্যই জানাবেন আজকের এই শোকে চিক্কা আপনাদের কেমন লেগেছে। আর কথা নয়, শেষ করব মলয় হালদারের লেখা অনুগল্প ছবি দিয়ে। বাইরে না অজোরে বৃষ্টি পড়ছে, দাঁড়ান আমি একটু জানলাটা খুলে দিই। দেখছেন বাইরে কিরকম অজোরে বৃষ্টি পড়ছে, তাকান তাকান তাকান, ওই দেখুন ইলেকট্রিক তার বেয়ে কিরকম জলেদের একমুখী দৌড়, দেখুন ওই দেখুন একরাশ বাদলা পোকা কেমন উঠছে, আরে কোথেকে একটা বুলবুলি পাখি উড়ে আসছে না, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আসছে আসছে উড়ে আসছে আসছে, এই পুষ পুষ পুষ পুষ, এই বসেছে বসেছে বসেছে বসেছে, চুপ চুপ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই দেখুন একটা করে পোকা ধরছে, আবার আবার তারে এসে বসছে, আরে পাখিটা আর উঠছে না কেন, ও আচ্ছা পালকে মুখ গুঁজে ধ্যানে বসলেন মহারাজ, বাহ দারুণ তো, ইরে পাখিটা ধ্যান মাংছে মনে হচ্ছে, ডানা ছাপটাচ্ছে, দেখুন দেখুন দেখুন কিরকম অজস্র জলবিন্দুতে কেমন একটা কুয়াশার বিভ্রম, দেখুন যা পাখিটা উড়ে চলে গেল, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বাতলা পোকাগুলো উঠছে। আচ্ছা এই যে ছবিটা আপনারা দেখলেন, এই ছবিটা থেকে কিছু কি পাওয়া গেল, কি মনে হচ্ছে বলুন তো আপনাদের। আচ্ছা বেশ বেশ, আপনাদের আপনাদের ভাবাবো না, কি পাওয়া গেল বলুন তো, যেটা পাওয়া গেল সেটা হচ্ছে সুখ। হ্যাঁ আসলে সুখ কখনো খুঁজতে নেই, সুখ না চিনতে হয়।

আজ এমন আরেকটা বিষয় নিয়ে আড্ডা মারবো যেটা কিন্তু ভীষণ নস্টালজিক। হ্যাঁ, তবে এখনও আমরা সেটা ফলো আপ করি। সেটা হলো শীতের পিকনিক, চড়ুই ভাতি, মানে সেই ফ্যামিলির সঙ্গে বাড়ির ছাদে হোক কিংবা কোনো একটা স্পট ভাড়া করে আমরা আজও চড়ুই ভাতি কিংবা পিকনিকটা সেরেই ফেলি। আপনার যদি এমন কোনো স্পেশাল গল্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +7475039657121-তে। আপাতত তিনটি গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি .com, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ছোটবেলা না অনেক বেশি প্রেশিয়াস ছিল পিকনিকের দিনগুলো, কারণ আমরা স্কুলে পিকনিক করতাম। প্রত্যেকটা বন্ধু কিছু না কিছু ইনগ্রিডিয়েন্টস আনতো আর সবাই মিলে টিফিন টাইমে জম্পেশ একটা পিকনিক হতো। সেই পিকনিকের স্বাদটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ছিল, মানে এখনও আমি কথা বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। আজ সময় আছে, পয়সা আছে, কিন্তু ওই ধৈর্যটা নেই, মানে সবাই মিলে পিকনিক করার টাইমটা নেই। হারিয়ে গেছে অনেক বন্ধু, হারিয়ে গেছে অনেক আপনজন। আপনারা যদি পিকনিক নিয়ে কিংবা চড়ুই ভাতি নিয়ে কোনো রকম স্পেশাল গপ্প থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন +7475039657123। আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলালি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চড়ুই ভাতি বলতে আর একটা ইন্টারেস্টিং ঘটনা ভীষণ মনে পড়ে যায়। সেটা হলো পরিবারের সকলের সাথে জোট বেঁধে পিকনিক করতে যাওয়া, কাক ভোরে উঠে পিকনিক স্পটে পৌঁছানো এবং রান্না বান্নার সব সরঞ্জাম নিয়ে একেবারে হাজির হওয়া এবং যেতে না যেতেই জল খাবারে ডুবে যাওয়া এবং ব্যাডমিন্টন ক্রিকেট সব কিছু খেলা, মানে পিকনিকটা না দারুণ মজাদার। সেই ফাইনাল যখন রান্নাবান্নাটা শেষ হতো আর সবাই মিলে পাত পেরে খেতে বসতাম, সেটা কিন্তু একটা দারুণ মজাদার ব্যাপার ছিল। এমন কোনো গপ্প থাকলে চটপট শেয়ার করেই ফেলুন না +7475039657122 তে। আপাতত গানগুলো শুনে নিন, ফিরছি গানের বিরতির পর।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শীত তো পড়েই গেল, তাহলে পিকনিকটা শুরু করেই ফেলুন। ছোটবেলায় যখন এক্সাম শেষ হয়ে যেত তখন বাড়িতে সব কাজিনরা আসতো এবং আমরা সকল বাচ্চারা মিলে পিকনিক করতাম। কখনো খেলনা বাটি সাজিয়ে আমরা পিকনিক করতে বসতাম, এখন যেটা মিনিয়েচার হিসেবে পরিচিত। আর কখনো নিজেরা মিলে বড়দের টুকটাক সাহায্য নিয়ে আমরা পিকনিক করতাম। এইটা ছিল ছোটবেলার পিকনিকের দারুণ মজাদার একটা বিষয়। আরো গপ্প আছে, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি .com।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ভাইবস যদি একবার মিলে যায় বড়বেলার বন্ধুদের সঙ্গে, কিংবা ছোটবেলার বেশ কিছু বন্ধু যদি টিকে যায় বড়বেলা অবধি, তাহলে তাদের সাথে পিকনিকটা বেশ জমে যায়। ছোটবেলার বন্ধুদের সঙ্গে যারা একসঙ্গে বেড়ে উঠেছি আমরা, তাদের সঙ্গে পিকনিক গেছিলাম এবং ভীষণ মজা হয়েছিল। পিকনিকের মেন উদ্দেশ্য তো হলো খেলাধুলো, এবং সব থেকে মেইন যেটা সেটা হলো একসাথে মিলে পাত পেরে খেতে বসা। এবং সেই খেতে বসে আমরা যেভাবে সকলের পাত থেকে সবাই খাবার ছিনিয়ে নিয়ে খাচ্ছিলাম, সেটা না ভীষণ ইন্টারেস্টিং ছিল। এবং লোকজন দেখে ভাবছিল যে এরা নিশ্চয়ই একেবারে চাইল্ডহুড ফ্রেন্ড, নাহলে এই বন্ডিংটা হতে পারে না। এরকম প্রচুর গপ্প আছে, প্রচুর আড্ডাও আছে। আগামী সোমবার আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানে ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: এতটা পথ পেরিয়ে

0: দেশ বললে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বড় একটা জায়গা। দেশ সত্যিই বড়, কিন্তু যদি আমরা আয়তনের দিক দিয়ে বিচার করি সেখানে কিন্তু বহু ছোট ছোট দেশ রয়েছে সারা পৃথিবী জুড়ে। আর সেই রকমই কিছু ছোট ছোট দেশের গল্প আজ আমাদের পপকর্নের আড্ডায় থাকবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা এই যে বিভিন্ন দেশের গল্প করব, সেখানেই প্রথমেই বলতে হয় ইউরোপ মহাদেশের কথা। এটি এমন একটি মহাদেশ যেখানে যার পাশে রয়েছে এইরকমই ক্ষুদ্রতম এবং বৃহত্তম দেশ, যেমন রাশিয়া, বৃহত্তম দেশ সারা পৃথিবীতে, যা ইউরোপ এবং এশিয়ার জুড়ে একেবারে বিস্তৃত হয়ে রয়েছে, যার মধ্যে রয়েছে 11টা টাইম জোন আর 14টা দেশ রাশিয়ার সাথে সীমানা ভাগ করে নিয়েছে। এতটাই বিশাল এই রাশিয়া দেশটি। এছাড়া আমরা যখন আজকে ছোট ছোট দেশের গল্প বলছি, সেখানে আয়তনের দিক থেকে এইরকমই কিছু ছোট্ট দেশের গল্প শেয়ার করব আপনার সঙ্গে। তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: সখী

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ